0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, 26শে আষাঢ়, 24শে মহরম, 10ই জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকলে মিলে কাজ করলে দেশকে সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বসতি হিসেবে গড়ে তোলা সম্ভব, বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, জানালেন আইনমন্ত্রী। আগামী 5 বছরে 1 কোটি দক্ষ কর্মী বিদেশে প্রেরণের পরিকল্পনা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব। 6 দিনব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিজ শহর মাশহাদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন। ফিফা বিশ্বকাপে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। এবং হারারেতে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে 13 রানে পরাজিত করে 2-0 সিরিজ নিশ্চিত করল জিম্বাবুয়ে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশে বিদেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করতে ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র 2026-2030 এবং আমদানি নীতি আদেশ 2026-2029-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জানানো হয়, প্রস্তাবিত ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ PPPA কে একটি সমন্বিত কাঠামোর অধীনে আনার লক্ষ্য রয়েছে। প্রস্তাবিত এই আইনের অধীনে ইনভেস্ট বাংলাদেশ নামে একটি নতুন কর্তৃপক্ষ গঠিত হবে এবং এটি দেশের সর্বোচ্চ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। এদিকে নতুন জ্বালানি কৌশলপত্রে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ 20% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে নতুন আমদানি নীতি আদেশে আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানি প্রক্রিয়া সহজীকরণ, মুক্ত বাণিজ্য অঞ্চল, সেন্ট্রাল বন্ডের ওয়ারহাউস, অনলাইন অনুমোদন ব্যবস্থা এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে নতুন সুবিধার বিধান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি সবুজ বসতি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণকে সকলের নিত্যদিনের অভ্যাসে পরিণত করতে হবে। সবাই মিলে কাজ করলেই সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বসতি গড়ে তোলা সম্ভব হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার বিরূপ প্রভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাংলাদেশ। পরিবেশ রক্ষার পাশাপাশি বৃক্ষরোপণকে উৎসাহিত করতে বৃক্ষরোপণের সাজায় দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার 2025 এবং বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2026 26 প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়া বনায়ন অংশীজনদের মধ্যে লভ্যাংশের চেকও বিতরণ করেন তিনি। পরে বক্তব্যে তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থেই প্রকৃতিকে গুরুত্ব দিতে হবে, বাঁচাতে হবে দেশের নদ নদীগুলোকেও।
3: একটা মানে ভয়াবহ অবস্থা, আপনারা যে কোনো নদী, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম, আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খাল বিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার যে বর্জ্য সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খালগুলোকে তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তা কোনটাই নিশ্চিত করা সম্ভব হবে না।
2: বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী পরিবেশের জন্য ক্ষতিকর এমন গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া দেশীয় ও বিপন্ন প্রজাতির গাছ রোপণের জন্য সবাইকে আহ্বান জানান সরকার প্রধান।
3: কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক সেই গাছগুলোকে অবশ্যই বোধহয় পরিহার করা উচিত, সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত না রোপণের জন্য।
2: বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান সরকার প্রধান।
3: সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়।
2: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: কুমিল্লার লালমাই উপজেলা থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি জুবের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। এ রায়ের ফলে সংবিধানে ফিরে আসল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা রাষ্ট্রদ্রোহিতা ও নারীদের সংরক্ষিত আসন 50 করা সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় 2014, 2018 এবং 2024 সালে আওয়ামী লীগ একতরফা জাতীয় নির্বাচন করতে পেরেছে বলে অভিযোগ বিরোধী দলগুলোর। এরপর 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজন পৃথক তিনটি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17ই ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, গণভোটের বিধান বাতিল, সংবিধান সংশোধনের ক্ষমতার উপর বিধিনিষেধ এবং মৌলিক অধিকার বাস্তবায়ন, হাইকোর্টের এখতিয়ার সীমিত করার বিধানকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করে বাতিল করেন আদালত। তবে পঞ্চদশ সংশোধনীর বাকি বিষয়গুলো ভবিষ্যৎ সংসদের বিবেচনার জন্য রেখে দেওয়া হয়। বৃহস্পতিবার ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সংসদে সুরাহা হবে নীতি নির্ধারণী সংক্রান্ত বিষয়গুলো।
5: এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো আর বাকিগুলো এখন সংসদে, পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত হবে।
4: এদিকে এই রায় নিয়ে এক প্রতিক্রিয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এটি বর্তমান সরকারের রাজনৈতিক, নির্বাচনী ও জাতীয় অঙ্গীকার।
6: বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনের বিল এনেছিলেন, এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না।
2: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী 5 বছরে বিদেশে 1 কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয়ের অধীনে মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে 55টি কর্মসংস্থান উপযোগী স্বল্প দীর্ঘমেয়াদী ট্রেড বা কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা। করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত 12 জন এবং কর্মসংস্থান চুক্তিতে রাশে যাওয়ার পর জোরপূর্বক যুদ্ধে সম্পৃক্ত হওয়া 4 জন সহ মোট 16 জন বাংলাদেশি নিহত হয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মাহি আলদিন আহমেদ ফাহমি। গতকাল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তথ্য সম্প্রচার মন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলার ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সাথে তথ্য সম্প্রচার মন্ত্রী মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন। মিশরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরে এ সম্পর্ক আরো জোরদার করতে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে রওনক জাহান। চট্টগ্রাম দুই আসন থেকে বিএনপি নির্বাচিত প্রার্থী সারওয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। গতকাল জাতীয় সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। উত্তরাঞ্চলের নৌ যোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দর ভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে যমুনা নদীর তীরে দুটি নতুন নদীবন্দর ঘোষণা করেছে সরকার। বগুড়া জেলার সারিয়াকান্দি নদীবন্দর এবং বগুড়া সিরাজগঞ্জ অঞ্চলের ধুনট নদীবন্দরকে আনুষ্ঠানিকভাবে গেজেটভুক্ত করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারিয়াকান্দি নদীবন্দরের আওতায় দীঘাপাড়া, কালীতলা, মধুরাপাড়া, জামথল ও সোনাদগা ঘাট সহ বিদ্যমান খাল ও ঘাটসমূহ অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে ধুনট নদীবন্দরের আওতায় চন্দনবাইসা, সাহারাবাড়ি ঘাট সহ বিদ্যমান খাল ও ঘাটগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নৌপথ উন্নয়ন, জেটি ও অন্যান্য অবকাঠামো নির্মাণ এবং যাত্রী সেবা নিশ্চিত করার স্বার্থে বন্দর সীমানার মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে তা বাতিল বলে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। টানা 5 দিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত 4.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, সাতকানিয়া উপজেলার প্রায় 70% এলাকা পানির নিচে তলিয়ে গেছে। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। তিনি বলেন, জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটির স্বাভাবিক জনজীবন। পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানায়, গতকাল পর্যন্ত পুরো রাঙ্গামাটি জেলায় 34টি আশ্রয় কেন্দ্রে 4,265 জন মানুষ আশ্রয় গ্রহণ করেছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। অশ্রুসিক্ত চোখ, শোকার্ত হৃদয় আর লাখো মানুষের স্লোগানে মুখরিত ছিল তেহরানের রাজপথ। চিরতরে বিদায় নিলেন ইরানের দীর্ঘতম মেয়াদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিজ জন্মভূমিতে সম্পন্ন হল তাঁর দাফন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: 1939 সালে মাশহাদে জন্ম নেয়া আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন আধুনিক ইরানের ইতিহাসের অন্যতম প্রধান রূপকার। 1979 সালে ইসলামিক বিপ্লবে তার ভূমিকা ছিল অনন্য। 1981 থেকে 1989 সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। 1989 সালে বিপ্লবের মহানায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে বসেন তিনি। দীর্ঘ 3.5 দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতি, সামরিক বাহিনী এবং পররাষ্ট্র নীতির চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে তার হাত ধরেই। তার প্রয়াণে ইরানে ঘোষণা করা হয়েছিল সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক। গত কয়েকদিনে তেহরান, কোম এবং মাশহাদ শহরে কোটি মানুষের উপস্থিতিতে দফায় দফায় অনুষ্ঠিত হয় জানাজা। শরীক হন বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রপ্রধানেরাও। ভূ রাজনীতির নানা চড়াই উচড়াই আর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরানকে একতাবদ্ধ রাখতে তার নেতৃত্বের প্রশংসা করেন সমর্থকরা। অবশেষে সব আনুষ্ঠানিকতা শেষে তেহরানের মাশহাদে ইমাম রেজার মাজারের কমপ্লেক্সের পবিত্র মাজারে সমাহিত করা হল এই শীর্ষ নেতাকে। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের মধ্য দিয়ে ইরানের ইতিহাসে একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে তার রেখে যাওয়া রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ আগামী দিনে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। টেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জিনজিয়ান নগরীর একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত 28 জনের প্রাণহানি ঘটেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, গতকাল হুইতেং ফুটওয়্যার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনে গতরাতে প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল। বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। ক্রিকেট, হারারেতে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 13 রানে পরাজিত করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। এর ফলে 2-0 সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 50 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ইনভেস্ট বাংলাদেশ আইন 2026 খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকলে মিলে কাজ করলে দেশকে সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বসতি হিসেবে গড়ে তোলা সম্ভব, বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সংবিধানের 5ম সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, জানালেন আইনমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব। 6 দিনব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিজ শহর মাশহাদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন। এবং ফিফা বিশ্বকাপে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। খবর
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামাত।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লেন কিন্তু।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জুলাই অভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, বরং মানুষের আশা ও অধিকার ফিরে পাওয়ার প্রত্যয়, যার পরিণতি স্বৈরাচারের পতন। ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd। আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লেন কিন্তু।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiti.com.bd।
4: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায়, স্মরণে, আমাদের হৃদয়ে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4
2: সারা দেশে
3: সবার সাথে।

0: Nation X Station.
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: 10 Taka FM 90.4.
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
5: এই লন।
4: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
5: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: How is music? Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Rocka FM 90.4.
1: Shara Deshe.
0: Shabak Sathe.
2: Hello.
1: Hey, bolo.
2: Hey, tomar bajare liste to jhamela ache.
1: Acha, nete call dao to.
2: Aha, ekhane ki holo?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Nation X Station.
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
7: স্যার আসবো
8: আসুন
7: জি স্যার স্যার ডেকেছেন স্যার
8: সামাদ সাহেব গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল
7: জি স্যার
8: সেটা কেন হলো না
7: না স্যার মানে স্যার
8: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি যদি সময় মতো কিছু না হয় অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
7: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস
8: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
7: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস কোনো সমাধান পাইনি স্যার
8: তাহলে কি এভাবেই চলবে
4: জি না আপনি চাইলে দ্রুত গতিতে চলবে শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা দ্য সার্ভিস ইউ উইশ ফর

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
1: Tell me the words I've forgotten, what we were fighting for.

0: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiti.com.bd।
4: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।
5: যারা এই জুলাই সংগ্রামে অংশ নিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের অবদান বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আজীবন। ঢাকা FM 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় রাত ৮টা।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিটসে। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: You're listening to Taka FM 90.4.

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: খবর পড়ছে শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের 10টি পদক্ষেপ গ্রহণ, রাখছেন পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর। উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম অঞ্চলে 2,15,00,000 টাকার অনুদান বরাদ্দ, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল, জেলা প্রশাসকের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামীকালের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সদস্য সহ নিহত অন্তত 17। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাত 1টায় বেলজিয়ামের মোকাবেলা করবে স্পেন। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় 10টি পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আজ এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার খোঁজ খবর নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে BNP'র সকল পর্যায়ের নেতা কর্মীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তারেক রহমান ক্ষয়ক্ষতি নিরূপণ, দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংসদ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। মাহদী আমিন জানান, দুর্যোগ কবলিত এলাকায় ইতিমধ্যে 1,057টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, সেখানে 12,000-এর বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। GR কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5টি জেলার জন্য 2,15,00,000 টাকা নগদ অনুদান এবং 3,450 মেট্রিক টন চাল দুর্গতদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য এবং 3 বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে প্রায় 5 দিন ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাজধানীতে আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এর ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢল এবং জলাবদ্ধতায় চট্টগ্রাম জেলার অন্তত 4,500,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি সহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু রেখে 24 ঘন্টা উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর শুনুন আমাদের চট্টগ্রাম সংবাদদাতার প্রতিবেদনে।
3: টানা ভারী বর্ষণে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সাতকানী সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা জলবদ্ধ হয়ে পড়েছে, পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ। বাংলাদেশ বেতারের কাছে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা।
4: খুব ভয়াবহ, এখন এখানে পানি উঠে নথিপত্র সব ভিজে যাচ্ছে, এখানে মানুষজনের অবস্থা খুব খারাপ, মানে পানির অবস্থা খুবই খারাপ।
5: আগুন পর্যন্ত জ্বালাইতে পারছি না, চুলা ডুবে গেছে, অনেক কষ্ট। এদিকে জলাবদ্ধতা মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সক্রিয় রয়েছেন বিএনপি সরকারের বিভিন্ন দপ্তর। ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো খাবার ও ত্রাণ বিতরণ, বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্রে ফেরানো কাজ করছেন তারা।
6: সেখানে সরে আসেন, আমাদের পাশে আরবান ডিসপেন্সারিকে আমরা আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছি, এর বাইরে আমাদের 10টা স্কুলকে আমরা আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছি। খাবার দাবারের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। আপনারা অবশ্যই অবশ্যই এই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে চলে আসবেন।
5: চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাশাপাশি দুর্যোগপূর্ণ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা, জরুরি সহায়তা প্রদান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। দুর্গম পানিবন্দী এলাকায় নৌকা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। টানা বৃষ্টির কারণে দুর্ভোগ পুরোপুরি কাটেনি, তবে সরকার, প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বিত তৎপরতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। জাহিদাসান হৃদয়, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
1: এদিকে টানা ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় রাঙামাটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এ পর্যন্ত জেলার 40টি আশ্রয়কেন্দ্রে 3,524 জন মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে বান্দরবানে সাঙ্গু ও মাতামোহরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজারের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ফেঞ্চুগঞ্জ, বড়লেখা মহাসড়ক সহ রাজনগর, কুলাউড়া, কুলাউড়া কমলগঞ্জ, ভানুগাদ, শ্রীমঙ্গল আঞ্চলিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে টানা ভারী বর্ষণে কক্সবাজার জেলা জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদিন পাহাড় ধস ও পানিতে ভেসে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি, নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসরতদের। বিস্তারিত শুনুন আমাদের কক্সবাজার সংবাদদাতার প্রতিবেদনে।
7: টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, রামু সদর সহ বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্ধ হয়ে পড়েছে প্রায় 2 লক্ষ মানুষ। পাশাপাশি কয়েকটি স্থানে হয়েছে পাহাড় ধস। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত চার দিনে কক্সবাজার জেলায় বৃষ্টির পানি, পাহাড়ি ঢল ও মাতামোহরির পানি লোকালয়ে প্রবেশ করে অনেক নিচু স্থান পানিতে তলিয়ে গেছে। এছাড়া টানা বৃষ্টির কারণে কক্সবাজারের নিম্ন আয়ের মানুষ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গত দুদিন ধরে ঢাকা কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
8: আমরা এত পরিমাণ পানির মধ্যে আমরা ডুবে বসে আছি, এখনো দুদিন ধরে কে কে না কে এখনো বসে আছি। দেখেন আমাদের বাড়ি ঘর অবস্থা কিরকম, পানির মধ্যে ডুবানো। এখনো
9: 4-5 দিন ধরে যে ভারী বর্ষণ হচ্ছে, প্রথমত ধরতে গেলে আমাদের এটা একটা প্রত্যন্ত অঞ্চল, যে পাহাড় ধসে যে কয়েকজন যে মারা গেছে, এই যে নিম্নাঞ্চল গুলো যে প্লাবিত হয়ে গেছে, তারপরে এই বিভিন্ন জায়গায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবারণ মিলে হচ্ছে যে খুবই কক্সবাজারের মানুষ খুবই দুর্ভোগে আছে।
10: ট্রেনে টিকিট কেটেছিলাম, এখন আমরা ট্রেনে এখানে এসে দেখি যে আমাদের ট্রেন সেবা এখন আর কি বিলম্ব হয়েছে, যার কারণে টিকিট গুলো তো ক্যান্সেল করতে হলো। ক্যান্সেল করে এখন আমরা অফিসে বসে আছি যে আমরা
7: জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে পানিতে ডুবে অন্তত 21 জনের প্রাণহানি হয়েছে। জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার 640টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া শুকনো খাবার পর্যাপ্ত রয়েছে বলে জানান তিনি।
11: এখন পর্যন্ত 21 জনের মতো অবস্থান। আমাদের যে 640টা আশ্রয় কেন্দ্র সবগুলো খুলে দেওয়া আছে, সেই আশ্রয় কেন্দ্র গুলোতে আমরা লোকজন শুকনো খাবার, বাইরেও যারা একটু পানিবন্দী আছে তাদেরকে আমরা শুকনো খাবার বিতরণ করতেছি। ত্রাণ পর্যাপ্ত বরাদ্দ আছে সরকারের পক্ষ থেকে। যে জায়গাগুলোতে পানিবন্দী মানুষের তথ্য পাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা কি ব্যবস্থা গ্রহণ করতেছি।
7: এদিকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও জরুরি সহায়তার জন্য একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সার্বক্ষণিক সহায়তার জন্য কন্ট্রোল রুম নাম্বার 01872615132 এ যোগাযোগ করতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার জন্য সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এস এম আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
1: এদিকে রাঙামাটির জেলা প্রশাসক বাসস্কর জানিয়েছেন, আজ সকালে সাজেকে আটকে পড়া আরও 421 পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন HSC পরীক্ষা স্থগিত করা।
7: স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার জন্য সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এসএম আরজ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।
1: এদিকে রাঙামাটির জেলা প্রশাসক বাসস্কর জানিয়েছেন, আজ সকালে সাজেকে আটকে পড়া আরও 421 পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন HSC পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে একথা জানান।

0: খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী,
1: গত পাঁচ দিনে প্রবল বৃষ্টিতে তোমাদের অনেক উপজেলার সাথে একটা উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, রাস্তার উপর দিয়ে প্রায় 3 ফুট মতো পানি যাচ্ছে, আর কেন্দ্রগুলোতে প্রায় জানলার নিচ পর্যন্ত কয়েকটা কেন্দ্রে জানলা পর্যন্ত পানি চলে গেছে। তো এখানে পরীক্ষা নেওয়া যাবে না, তখন আমরা পরীক্ষাটা স্থগিত করেছি। পরীক্ষা পরবর্তী হবে সবার পরে।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম। তিনি আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, রাজনীতি যে কেবল ক্ষমতা ভোগের বিষয় নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা প্রমাণ করেছেন। জুলাই স্মৃতি জাদুঘর খুব শীঘ্রই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি আজ কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান। মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটিও গঠন করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। পরিবহন, নৌ পরিবহন, রেলপথ, বন্দর উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে ঢাকা ও লন্ডন যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গতকাল লন্ডনে সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এবং যুক্তরাজ্যের পরিবহন বিষয়ক স্টেট সেক্রেটারি হেইডি আলেকজান্ডারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে উভয় পক্ষ এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আজ ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব জনসংখ্যা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, দারিদ্র, মাতৃস্বাস্থ্য ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা এই দিবসটি পালনের লক্ষ্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বর্তমান সরকার দেশের যুব ও তরুণ প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ, স্বাবলম্বী ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এদিকে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দেশের গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বিদ্যমান 418টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করার পাশাপাশি 13টি উপজেলায় 101 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারিকৃত এক পত্রে এ তথ্য জানানো হয়। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, উৎপাদন বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 9 লাখ বেকার যুবকের কর্মসংস্থানের মহাপরিকল্পনা গ্রহণ করেছে কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে, একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান পিপলস পার্টি পিপিপি নেতা শফিকুর রহমান মঙ্গল এর বাসভবনে এক আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সদস্যসহ অন্তত 17 জন নিহত ও বেশ কিছু লোক আহত।

হয়েছে। বুধবার বিকেলের এই হামলায় ঝালফান প্যানেলের সভাপতি ও পিপিপি নেতা শফিকুর রহমান মেঙ্গল নিরাপদে রয়েছেন। সূত্র জানায়, এক আত্মঘাতী বোমা হামলাকারী খুজদার শহরের কাছে তার বাসভবনের প্রধান ফটকে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনাটি ঘটে। সুপার টাইফুন বাবির প্রভাবে সৃষ্ট ভারী মৌসুমী বৃষ্টিপাতে ফিলিপাইনে ভূমিধসে অন্তত 15 জনের প্রাণহানি হয়েছে। তাইওয়ান থেকে 2000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বাবিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ টাইফুন হিসেবে বর্ণনা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দুই দিনের প্রাণঘাতী হামলার পর মধ্যপ্রাচ্যে গোলাগুলির শব্দ থেমেছে। এদিকে মধ্যস্থতাকারী দেশগুলো যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কারিগরি আলোচনা অব্যাহত রয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের মোকাবেলা করবে। আজ বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ম্যাচটি শুরু হবে। গতরাতে বোস্টনে প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 2-0 গোলে মরক্কোকে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনাল উন্নীত হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বস্টন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ফ্রান্স, একের পর এক সুযোগ, কিন্তু সামনে যেন অদম্য প্রাচীর ইয়াসিন বুনো। কখনো তার দুর্দান্ত সেভ, কখনো পোস্টে লেগে ফিরে আসা বল হতাশ করে ফ্রান্সকে। 28 মিনিটে ত্রাণটি পায় ফ্রান্স, তবে এমবাপ্পের দুর্বল শট ঠেকিয়ে দেন বুনো। 35 মিনিটেও নিশ্চিত গোল বাঁচিয়ে মরক্কোর স্বপ্ন বাঁচিয়ে রাখেন বুনু। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল, কিন্তু দ্বিতীয়ার্ধে আর আটকানো যায়নি ফ্রান্সকে। 60 মিনিটে দুর্দান্ত শটে জাল কাঁপান কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে 8ম গোল করে মেসিকে ছুঁয়ে ফেললেন তিনি। 6 মিনিট পরই মরক্কো শিবিরে আরেকটি আঘাত, ওসমান ডেম্বেলের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান হয় 2-0। সেই দুই গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের সেমিফাইনাল। শেষ দিকে তৃতীয় গোলের সুযোগ নষ্ট করেন মাতেতা, তাতে অবশ্য ফল বদলায়নি। ইতিহাস গড়া মরক্কোর স্বপ্নভঙ্গ হল কোয়ার্টার ফাইনালই। টানা 3 বিশ্বকাপের শেষ 4-এ ওঠার কীর্তি করল ফ্রান্স। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ক্রিকেট। আগামীকাল হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে 3 ম্যাচের সিরিজ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 10টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর, পশ্চিম, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে শ্রেষ্ঠ দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের 10টি পদক্ষেপ গ্রহণ, রাখছেন পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর। উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম অঞ্চলে 2,15,00,000 টাকার অনুদান বরাদ্দ, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী সব ধরনের ছুটি বাতিল, জেলা প্রশাসকের কার্যালয়ে কন্ট্রোল রুম চালু। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামীকালের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ সদস্য সহ নিহত অন্তত 17। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ রাত 1টায় বেলজিয়ামের মোকাবেলা করবে স্পেন। খবর শেষ হলো।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। শুরু হয়ে গেল আজকের আয়োজন, ইংলিশ ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান ATM এর প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। স্যার ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে, তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে স্বাগত জানাচ্ছি আমাদের ATM স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, IELTS ইংলিশ শেখানো, ইংলিশ শেখার সাথে এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এদেশে যেন একটা মানুষও বেকার না থাকে, হালাল ভাবে ঘরে বসে ইনকাম করতে পারে এবং কিছু মানুষ যেন সহজেই সরকারি চাকরি পেতে পারে, এটা নিয়ে কাজ করছি। কাজ করছি একটা বড় অংশ যারা দেশের বাইরে যেতে চায়, স্টুডেন্ট ভিসায় যেতে চায়, ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চায়, ইউরোপে যেতে চায়, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে এবং পৃথিবীর উন্নত বিভিন্ন দেশে যেতে চায়। একটা অংশ আমাকে বলে, স্যার যাদের যোগ্যতা আছে তারা স্টুডেন্ট ভিসায় যেতে পারে, যাদের যোগ্যতা নাই তারা কি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারে কিনা, সেই সুযোগটাও আছে। এবং দীর্ঘদিন কাজ করছি, একটা বিশেষ মোটো নিয়ে কাজ করি এবং তা হচ্ছে, যদিও নামটা ATM, ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন। যারা এবার পাশ করেছেন SSC, ACC, দাখিল আলিম এবং যারা পাশ করেছেন ডিপ্লোমা অথবা অনার্স পাশ করেছেন অথবা চাকরি করছেন, তারা অনেকে চায়, স্যার আমরা IELTS করে কি করতে পারি, আমরা ইংলিশ থেকে কি করতে পারি, আমরা কি আসলে দেশে কিছু করতে পারি কিনা অথবা দেশের বাইরে যেতে পারি কিনা, বৈধভাবে কিভাবে করতে পারি, অল্প খরচের মধ্যে যেতে পারি কিভাবে, স্কলারশিপ নিয়ে যেতে পারি কিভাবে, হ্যাঁ বিনা পয়সায় পড়তে পারি কিভাবে। অনেকে আমাকে এটাও বলে, কিভাবে হাজবেন্ড বা ওয়াইফ একজনের যোগ্যতা দিয়ে সবাই যেতে পারে অথবা বাচ্চা সহ যেতে পারে কিভাবে, হ্যাঁ একটা একটা পরিবর্তন দরকার, এটা কিভাবে করা যায়। সবকিছু মিলে আজকে যারা আমাকে দেখছেন শুনছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রশ্ন করার সময় আপনাদের GPA লিখবেন, কত সালে পাশ করেছেন, কি পাশ করেছেন, রেজাল্ট কেমন ছিল, আর উদ্দেশ্য কি, আপনারা দেশে থাকতে চাচ্ছেন না বিদেশে যেতে চাচ্ছেন, ইংলিশ শিখে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন নাকি দেশের বাইরে যেতে চাচ্ছেন, অথবা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন নাকি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন। অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করে কত বয়স পর্যন্ত যাওয়া যায়, তো আপনারা এই জাতীয় প্রশ্ন করার আগে একটু নিজেদের ডিটেলসটা লিখুন, আমি আশা করি তাহলে সহজে এবং স্পেসিফিক অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ।
0: ধন্যবাদ স্যার আপনাকে। আমি আপনার কাছে প্রশ্ন করার আগে আমার দর্শকদের বলতে চাই, দর্শক আপনি দেখছেন এবং শুনছেন ঢাকা FM 90.4 এবং আপনি কিন্তু অবশ্যই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন আপনার প্রোফাইল পেজ বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে, তাহলে কিন্তু তারা উপকৃত হবেন। স্যার আমার প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের আজকের আলী হোসেন, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? আমি ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করেছি, এখন কি আমি IELTS করতে পারবো নাকি শিক্ষাগত কোনো যোগ্যতা লাগে?
1: আলী হোসেন ধন্যবাদ জানাচ্ছি। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা হয়েছে, তুমি তো আর লেখাপড়া করনি, বাট বয়সটা এখন কত বয়স? যদি বয়সটা মোটামুটি হয়, যেমন 30-35 আশেপাশে হয়, তাহলে অনেকগুলো সুযোগ এখনো আছে। এমনকি আরো একটু বলে রাখি, অনেক সময় আমাকে বলে, স্যার লেখাপড়া হয়নি তাই বলে কি স্বপ্ন পূরণ করবো না, লেখাপড়া ভালো করতে পারিনি তাই বলে কি বাকি জীবনটা এইভাবে চলবে, আমাদের কি কিছু নাই? হ্যাঁ, যারা লেখাপড়া করেছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তারা তো আমেরিকাতে, কানাডাতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, যাদের নাই তারাও কি যেতে পারে? যেমন সেই আলী হোসেন মাত্র 7 পর্যন্ত লেখাপড়া করেছে, বাট তারও তো ইচ্ছা করে যে বড় কিছু হওয়ার, তারও তো ইচ্ছা করে তার পরিবর্তন একটা আনার, তার ইচ্ছে করে যে ইউরোপের মতো জায়গায় কয়েক লক্ষ টাকা হালাল ইনকাম করার। আজকে গুড নিউজ দিচ্ছি, আলী হোসেনের মতো যারা আছে, যারা তেমন লেখাপড়া করেনি, তাদেরকে একটু ইংলিশ শিখতে হবে, IELTS লাগবে না, বাট তাদেরও সুযোগ আছে বিভিন্ন দেশে, ইউরোপের বেশ কিছু দেশে, যেমন এখন সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা দিচ্ছে, IELTS 5 পেলে, জাস্ট 5.5 বা 5 পেলে স্টুডেন্ট ভিসা হচ্ছে, ইন্টারমিডিয়েট পাশ হলে অথবা আলিম পাশ হলে অথবা অনার্স পাশ হলে অথবা ফাজিল পাস হলে, মাদ্রাসা থেকে হচ্ছে আবার এদিকে জেনারেল লাইন থেকে হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে অনেকে এটাও জানে যে অন্য দেশে যাওয়া যায়, বাট অনেকেই জানে না মাত্র IELTS 5 পেলে যাওয়া যায়, এটা আসলে অথবা ডিগ্রি পাস বা অনার্স পাস হলে, এবং এটা অনেকে জানে না মাদ্রাসা থেকে যাও। আজকে তার সাথে যোগ করে দিব, আমি খুব কমই বলতে পেরেছি এত বড় গুড নিউজ, এবং সেটা হচ্ছে ইউরোপের সাইপ্রাসের মতো দেশে, যেটা আপকামিং সেঞ্জেন একটা কান্ট্রি, এবং সেখানে এখন স্টুডেন্ট ভিসার পাশাপাশি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, এবং সেই সংখ্যা আমি বলবো সেটার সম্ভাবনা মোর দ্যান 90%। অর্থাৎ যাদের লেখাপড়া তেমন নয় আলী হোসেনের মতো, তারাও এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাদেরকে আমরা এখানে গড়ে তুলছি, তাদেরকে জাস্ট স্পোকেন আর রাইটিং শেখাচ্ছি, জাস্ট যারা কিচ্ছু পারে না জিরো থেকে শুরু করছি, লেখাপড়ার যোগ্যতা ওখানে লেখা নেই, এখানে ইউরোপে যাওয়ার সুযোগ আছে ওয়ার্ক নিয়ে, কাজের ভিসা নিয়ে। আলহামদুলিল্লাহ এই সুযোগ তো আছে কিছুদিন। আমি বলেছি আমার জীবনে কখনো কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখেনি, যতটুকু স্বপ্ন দেখাই ততটুকু সত্য স্বপ্ন দেখাই ততটুকুই। এখন আপনি বলতে পারেন স্যার আমার তো এত টাকা নাই ইউরোপে যাব ওয়ার্ক পারমিট ভিসায় বা কাজের ভিসায় যাব, সে টাকা নাই, তাহলে আমার জন্য কি অন্য কোনো স্বপ্ন পূরণের সুযোগ আছে অল্প টাকার মধ্যে? হ্যাঁ, সেই সুযোগ আছে। এশিয়াতে কিছু কিছু ওয়ার্কের সুযোগ আছে, কাজের ভিসার সুযোগ আছে, যেমন এখন এই মুহূর্তে এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ লাওসে কাজের ভিসা হচ্ছে অল্প টাকায়, খুবই সামান্য টাকায়। অর্থাৎ যেটা হলো ইউরোপে যেতে যত লাগে তার তিন ভাগ বা চার ভাগের এক ভাগ, তার চার ভাগের এক ভাগ খরচ, অল্প খরচে যাওয়া যাচ্ছে এশিয়ার একটু উন্নত দেশ, এবং সেখানে লাওসে ভিয়েতনামের পাশে, সেখানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কোনো বয়স উল্লেখ করা নাই কত বয়স যাওয়া যাবে, অর্থাৎ যে কোনো বয়সে যাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে ভালো একটা ইনকাম, হালাল ইনকাম, অর্থাৎ হালাল ইনকাম করতে পারছে, ভালো ইনকাম করতে পারছে, অল্প টাকায় যেতে পারছে, স্বপ্ন পূরণ করতে পারছে, সবকিছু মিলে। অনেকে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন সুখবরগুলো, স্টুডেন্ট ভিসা বললেন, হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাওয়ার সেটা বললেন, এবং সেই সঙ্গে সঙ্গে কাজের ভিসার কথা বললেন, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? ঢাকা এফএম তো আমাদেরকে সুযোগ দিবে না, সময় দেয় না। হ্যাঁ, প্রশ্ন করে প্রশ্নের উত্তর হলো, তার হয়ে গেল বা শেয়ার করা হলো, কিন্তু কাজটা কি করবে? কাজটার জন্য আমার একটা টিম আছে এটিএমস এ, একটা বড় টিম, একটা অংশ তারা ইংলিশ শেখাচ্ছে, টিচাররা আইএলস করাচ্ছে, যারা কিচ্ছু পারে না তাদের জিরো থেকে শুরু করাচ্ছে, আরেকটা অংশ তারা ভিসার কাজ করছে, ভিসা টিম, তারা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কের জন্য কাজ করছে, সাহায্য করছে তাদেরকে, এবং তাদেরকে কনসালটেন্সি দিয়ে হেল্প করছে যাতে তারা প্রতারিত না হয়। একটা জায়গা তো পাওয়া গেল যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক কোটি টাকা রাখলে কেউ নিবে না, কয়েক বস্তা টাকা রাখলে কেউ ধরবে না, ছোবে না, এরকম একটা জায়গা। আপন ভাই বোন অনেক সময় বিক্রি করে, কিন্তু এটিএম সে এটা কখন সম্ভব? আমি যাদের বেঁচে আছে সম্ভব নয়। চাপ তা আমার ব্যক্তিগত নাম্বারে দিচ্ছি আপনাকে, আমার যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা আমার সাথে আছে প্রায় দীর্ঘ বলবো যে প্রায় দুই যুগের কাছাকাছি হলো আমার সাথে আছে এই নাম্বারটা, প্রায় দুই যুগ। তো আমার সেই ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712 80 81 93। বলছি ব্যক্তিগত নাম্বার, আমাকে অনেকে এটিএম স্যার পরে অথবা মানুষ গড়া কারিগর পরে, আমার নাম্বারটা বলছি, এটা হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে আপনারা কল না করে বেশিরভাগ ভালো হবে এসএমএস করলে, অর্থাৎ মেসেজ করলে হোয়াটসঅ্যাপে, তাহলে আমি আমার অবসর সময়ে এটা অ্যান্সার করার চেষ্টা করি, যেগুলো আমি পারি না সেগুলো আমার কলিগদেরকে দিয়ে দিই, তারা আমার সহকর্মী, তারা আপনাকে রেসপন্স করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ, অর্থাৎ আজকে হোক আর কালকে হোক ইনশাল্লাহ করবে, অথবা আজকে সকালে হোক আর বিকালে হোক এর মধ্যে করবে ইনশাল্লাহ। আমি নাম্বারটা দিচ্ছি ব্যক্তিগত নাম্বার আবারও, যেটা হোয়াটসঅ্যাপ বললাম, 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। আর একটা কথা বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনার ইউটিউবে যে দেখবেন প্রায় 400টা ভিডিও আছে আমার, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন, তারপর লিখুন স্যার SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, যতজন এই 400 ভিডিও পুরোটা দেখবেন ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে, ততজনের। এবং আমি বলবো যদি কেউ বিদেশে যেতে চান অথবা দেশে করতে চান, এই ভিডিওগুলো দেখার আগে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না বা আপনার ক্যারিয়ার নিয়ে যাত্রা শুরু করবেন না, আগে দেখুন তথ্যগুলো জানুন, তারপর আপনি করুন। একটা কথা বলতে হচ্ছে, ফর ইয়ার ভেরি কাইন্ড ইনফরমেশন, আপনার সবার জন্য, আই এম মেকিং অ্যাওয়ার অ্যাবাউট সামথিং হ্যাপেনিং, সামথিং ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, যেটা খুবই দুঃখজনক। আমার ভিডিও, এটিএম স্যারের ভিডিও এটিএম পেজে আছে, কোথাও হচ্ছে এটিএম স্যার পেজে আছে, অথবা ইউটিউবে আছে এটিএম স্যার ইউটিউবে চ্যানেল, এই চ্যানেলগুলো থেকে এই ভিডিওগুলোকে ডাউনলোড করে কেউ কেউ AI দিয়ে আমার ভিডিওকে অন্য কণ্ঠ অন্য কোনো মেসেজ দিয়ে তারা আপনাদেরকে প্রতারিত করছে? কেউ কেউ আমাদের কাছে তথ্য কিছু এসেছে এবং আমাকে দেখিয়েছে, কিছু মেসেঞ্জারে দেখিয়েছে। এই জন্য বলবো, কষ্ট করে হলে একবার দেখা করুন, সরাসরি দেখা করুন। আর আমি যে নাম্বারটা বললাম, মুখে বললাম, এই জন্য মুখে এই জন্য বললাম, কারণ আপনি জানেন ভিডিওর সাথে অনেকে কিন্তু দিতে পারে নাম্বার, মুখে যেটা বললাম সেটাকে কেউ কিছু বিক্রি করতে পারবে না। কারণ হচ্ছে এটা আমার কণ্ঠ। আপনারা দেখবেন যারা এআই নিয়ে কাজ করছে, এআই তে আমার ভিডিও গুলোকে তাদের কণ্ঠ দিয়ে বা আমার কণ্ঠের সাথে মিলাই করার চেষ্টা করছে, দেখবেন যে মিলছে না, কণ্ঠ মিলছে না। হ্যাঁ, ভিডিও ঠিক আছে, আমার ছবি ঠিক আছে, কিন্তু কণ্ঠ মিলছে না, এটা মাথায় রাখবেন। এই জন্য বলবো, কষ্ট করে হলো আসেন। যদি গ্রামে থাকেন, প্রত্যন্ত এলাকায় থাকেন, আপনার বাড়ি কোথায় হতে পারে? আমার বাড়ি যেমন কুষ্টিয়া, হতে পারে আপনার বাড়ি রংপুর বা দিনাজপুর বা উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে, সিলেট হতে পারে, চট্টগ্রাম হতে পারে, ময়মনসিংহ হতে পারে, যেখানেই হোক না কেন, যেখানেই হোক, বাংলাদেশে কোনো প্রান্ত থেকে ঢাকায় আসতে 8-10 ঘন্টার বেশি তো লাগার কথা, যেখান থেকে হোক, অর্থাৎ একটা দিন ব্যাকবেলা। তা আপনি কষ্ট করে চলে আসুন, প্রয়োজনে দুটো মুরগি বা দুটো হাঁস বিক্রি করে আসুন, তাও আসুন, তাও জেনে নিন, তার বুঝে নিন, তারপরে আপনারা কাউকে টাকা পয়সা দেন। কিন্তু আগে আপনার টাকা পয়সা দিচ্ছেন কেন ওদেরকে? আপনার টাকা পয়সা দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা কেন আপনাকে দিবেন? এত তো লাগে না, আমরা তো বিনা পয়সায় ভিসা প্রসেস করছি, ভিসা না হলে কিছুই নিচ্ছে, ভিসা হলে কিছু, না হলে কিছু না। তো সুতরাং এই সুযোগটা আপনার কাজে লাগান। আর এই যে আমি বললাম, আমি যেহেতু মিডিয়াতে কথা বলছি এই জন্য পুরো অ্যাড্রেসটা দিতে পারছি না, বাট এটুকু বলে দিচ্ছি, ঢাকার মালিবাগে এটিএমস যা সততার সাথে পরিচালিত। তো যে নাম্বারটা বললাম, এই নাম্বারে কথা না বলে বা এই নাম্বারের সাথে যুক্ত আমার সহকর্মী যারা আছে, তারা আপনাকে কল ব্যাক করা পর্যন্ত এবং আমার সাথে এখানে আসা পর্যন্ত আপনারা কোনো এই ধরনের লেনদেন করবেন না, আশা করি বুঝতে পারছেন। তবে যারা অনলাইনে কোর্স করছেন তাদেরকে দেখবেন যে আমরা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার থেকে মিলিয়ে নেবেন, তখন আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
2: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন, আমি তো দেশের বাইরে যেতে চাই, বাইরে যেতে ইচ্ছুক, আমাকে কি ইংলিশ শিখতে হবে?
1: আচ্ছা নজরুল, কোন ব্যাকগ্রাউন্ড কিন্তু শুনি নাই, কি পাস তা কিন্তু লেখা নাই, শুধু লেখা আছে কি যেতে, দেশের বাইরে যেতে চাই। হ্যাঁ, যেতে চাই, কি যোগ্যতা, কোনটা দিয়ে যাবেন? আপনি কি স্টুডেন্ট ভিসা যাবেন নাকি ওয়ার্ক পারমিট ভিসা যাবেন? আপনার যোগ্যতা দেখবো জানতে হবে, আপনার আর্থিক সচ্ছলতা কেমন তা জানতে হবে, আপনি ম্যারিড কিনা, আনম্যারিড কিনা, অথবা আপনার বাচ্চা কাচ্চা আছে কিনা, সবই জানতে হবে। তো মানে হওয়ার পরে আমি তো কখনো মিথ্যা সামনে দেখাই না, আপনি তথ্য না দিলে আমি কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে পারবো না, আপনি স্পেসিফিক কোনো অ্যান্সার দিতে পারবো না। এই জন্য আমি বলবো, আবারও বলছি, যারা তথ্য দিচ্ছেন কিন্তু জাস্ট স্পেসিফিক তথ্য দিচ্ছেন না, আপনার ডেটা দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে ডাক্তার কিন্তু ভুল করতে পারে। আমি সেই ভুলটা করতে চাই না, আমি কিন্তু আপনার ক্যারিয়ারের ডাক্তার, আপনি আমি আপনার যে গড়ার জন্য কারিগর, তো আমি সেই ক্ষেত্রে কেমন করে আপনাকে বলি যে আপনি যেতে পারবেন? আরেকটা কথা হচ্ছে, ওয়ার্ক পারমিট ভিসাতেও কিছু বয়স উল্লেখ থাকে, সার্টেন বয়সের পরে অনেক জায়গায় নেয় না, তো সেটাও তো আপনি উল্লেখ করেননি, যেতে চান। আমি তো কখনোই কাউকে মিথ্যা স্বপ্ন দেখে না, আমি তো বললাম গত 23 বছর মানুষের স্বপ্ন পূর্ণ কাজ করছি, 23টা বছরে তো আমাকে কেউ কখনো প্রলুব্ধ করেও, লোভ দেখিয়েও আমাকে তো কিনতে পারেনি। আমি তো বলছি যে আমাকে 100 কোটি, 1000 কোটি, কোটি কোটি টাকা আমাকে কেনা যাবে না, 100,000,000 টাকা আমাকে কেনা যাবে না, অর্থাৎ যেটা হারাম সেটা থেকে আমি যাব না, কখনো যাইনি। যদি কখনো কেউ মনে করেন কারো দ্বারা, এটিএমসির কারো দ্বারা ক্ষতি হয়েছে বা আপনার যা প্রাপ্য সেটা আপনি পাননি, বা আপনি মনে করছেন আপনার থেকে কেউ নিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে, সেদিন মনে করবেন যে আমি বেঁচে নাই, বেঁচে থাকলে এটা হবে না ইনশাআল্লাহ। এটিএমস যতদিন আছে, আমি যতদিন বেঁচে আছি, ওইটার সুযোগ নাই। গত 23 বছরে একটা ঘটনা ঘটেনি, বাকি জীবনে ইনশাআল্লাহ ঘটবে না। আমার ঠিকানা, আমার পরিচয়, আমার পূর্ব পরিচয়, যেটা আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ঠিকানা, সব যেখানে দেওয়া, পাসপোর্ট যেখানে দেওয়া, এনআইডি যেখানে দেওয়া, সেই নাম্বারটি আপনাকে দিচ্ছি, আমি এই সৎসাল আছে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারটা আমার সিগনেচার নাম্বার বা আমার যে নাম্বারটা মূল নাম্বার সেটা আপনাদেরকে দিচ্ছি, আপনার প্রত্যেকে রিসেভ করে রাখুন। এই নাম্বারটা শুধু নাম্বার না, এটা জীবন পরিবর্তন, এটা একটা পরিবারের আহার, এটা একটা পরিবারের দারিদ্রতা থেকে সামনের দিকে আগানো, সেই নাম্বারটা দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, যেহেতু আমাকে এটিএম স্যার বলে, এই নামেই দেখবেন যে পেজ আছে, এই নামেই দেখবেন যে ইউটিউবে আমার চ্যানেল আছে এটিএম স্যার, একটু সাবস্ক্রাইব করে রাখুন। 01712 81 তিরানব্বই, আবার বলছে 01712 80 81 93, এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে বেশি ভালো হয়। আমি একটু বলে রাখি একটা হাদিস এবং কোরআনের কিছু ইঙ্গিত আছে এরকম, আল্লাহ তাআলা শুধুমাত্র এই পুরো পৃথিবীকে জমিনকে আল্লাহ দিনদারদের জন্য দিয়ে দিয়েছেন, আবার বলি এই পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা দিনদার জন্য দিয়ে দিয়েছেন, অর্থাৎ যারা সৎ, যারা আল্লাহর কথাগুলো মেনে চলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতো চলছেন, তাদের জন্য পুরো পৃথিবী দিয়ে দিয়েছেন আল্লাহ, পুরো দুনিয়া দিয়ে দিয়েছেন দুনিয়া। অর্থাৎ এটা অনেকে মনে করে যে না না, তাহলে যারা ঠিক মতো চলছে না, নামাজ কালাম পড়ছে না, যারা আল্লাহর কথা শুনছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলছে না, তাদের কাছে কি টাকা পয়সা নাই? হ্যাঁ আছে। দেখবেন যে তারা একসময় তারা হতাশ থাকে, শান্তিতে নেই, আর পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন শুধুমাত্র এই দিনদার ব্যক্তিদের জন্য, তাদের যতটুকু আছে তাতেই তারা পুরো পৃথিবী এনজয় করে, তারা সুখী আদায় করে। তো আমি যেন বলবো যে যেখান থেকে আছেন, ওই যে একটা কথা মাথায় রাখবেন, সে বিদেশে যাক, দেশে থাকুক, ব্যবসা করুক আর লেখাপড়া করুক, সততা এমন একটা জিনিস, অনেস্টি নেভার ডাইজ, সততার কোনোদিন মৃত্যু হয় না, সবাই কষ্ট হতে পারে বাট সততার কোনোদিন মৃত্যু হয় না। আই হোপ ইট গট মাই পয়েন্ট।
2: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন শিবু বেগম, তিনি লিখেছেন, স্যার আমি পলিটেকনিক্যাল থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করার পরে কি আইটিএস করে বিদেশে যেতে পারবো ভালো কোনো দেশে? তিনি আসলে
1: বিস্তারিত লেখেন না, তারপরে তো কম্পিউটার সায়েন্স পড়ছেন এটা বলছেন,
2: জি
1: তাই না? তোমাদের শুভকামনা, কম্পিউটার সায়েন্স পড়ছো কিন্তু একটু আগে আমাকে জানাতে বা একটু আগে আমার সাথে দেখা করতে, এই কম্পিউটার সায়েন্সে যারা পৃথিবীতে একেবারে প্রথম দুই তিন দিনের মধ্যে বা প্রথম এক দিনের মধ্যে কে আছে, আইটি তে কারা ভালো? আপনি অবাক হয়ে যাবেন, চায়নাতে বিনা পয়সায় পড়ার সুযোগ, বিশ্বমানের এডুকেশন, আইটি নিয়ে পড়ার সুযোগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ, এবং সেখানে এখন এআই এর যে চর্চা চলছে সেটা আমাদের দেশে এখন হয়নি, ওখানে এআই এর একদম হাইয়েস্ট লেভেলে অ্যাপ্লিকেশন চলছে, তো সেখানে তুমি পড়তে পারো, তুমি এখানে কোথায় পড়ছো জানি না, বাট তোমার যদি সুযোগ থাকে তাহলে ভালো জায়গায় পড়ো, আমার দেশের কোথাও নিষেধ করা নাই, তুমি যেতে পারবে না, বরং তুমি ওখান থেকে পড়ে এইটা আমাদের দেশে অ্যাপ্লাই করো, দেশ উপকৃত হবে ইনশাল্লাহ, ভালো জায়গা থেকে পড়ো। তুমি তো জানতেই না পৃথিবীর মানে সবচেয়ে আইটিতে যারা ভালো একেবারে মানে প্রথম এক দুইয়ের মধ্যে, যদি আমেরিকা বলো, চায়না বলো, এর চেয়ে বেশি আর কি হতে পারে, এর চেয়ে ভালো কি হতে পারে? তো সেখানে তুমি পড়তে পারছো, চায়নাতে তুমি একদম ফুল ব্রাইট স্কলারশিপ পেতে পারো, লেখাপড়া ফ্রি, থাকা খাওয়া ফ্রি, তুমি সাথে আরো কিছু স্টাইপেন্ড পেতে পারো, সবকিছু মিলে তোমার জন্য একটা বড় সুযোগ ছিল, এটা তো অনেকেই জানে না। আর তা আরো অবাক হবেন যে কম মানে জিপিএ নিয়ে, 2.5 জিপিএ নিয়ে চায়নাতে স্কলারশিপ পড়তে পারছে, তা স্কলারশিপ যেতে পারছে, তা আবার ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে, এবং ওরা যেটা চায় ওরা যেটা পড়ায়, দেখবেন যেটা প্রয়োজন সেটা তারা পড়ায় না, যেটা শুধু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে সেটা পড়ায় না তারা, অর্থাৎ ওখান থেকে পড়লে সে কিছু করতে পারবে জীবনে ইনশাল্লাহ, এই সুযোগটা আছে। অর্থাৎ কয়জন জানতেন বা আজকে যারা আছেন গার্ডিয়ান অনেকে জানি না, বলে স্যার টাকা পয়সা লাগবে, কত লাগবে? আর টাকা পয়সা ছাড়াও তো যাওয়া যায়, সামান্য কিছু খরচ, বিমান ভাড়ার সাথে আরো অল্প কিছু খরচ, একটা ছেলে বা মেয়ের জীবন যদি 2-2.5 লাখ টাকাতে গড়ে দিতে পারে, একটা উন্নত দেশে যেতে পারে, পড়তে পারে, ওখানে কিছু ইনকাম করতে পারে, ওর সাথে ওখানে নিজেকে গড়ে তুলতে পারে, সংসারের অভাব দূর করতে পারে, মাত্র 2-2.5 লাখ টাকা দিয়ে, এটা আমরা কয়জন জানি? আমরা হতাশ করছি, এরপরে জীবনে একবার আসেন, দেখা করুন, জানুন, আপনি কেন হতাশ হচ্ছেন? এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনি জানেন মনে হয় এবার মিষ্টির দোকানগুলোতে খা খা করেছিল এইচএসসি পরীক্ষার পরে, রেজাল্টে আমি দেখেছি যে খা খা করেছিল, কে মিষ্টি কিনতে যাবে? ছেলের রেজাল্ট হয়েছে, মেয়ের রেজাল্ট হয়েছে, ভালো হয়নি, আশা করেছিল জিপিএ 5 পাইনি, আশা করেছিল 4+ পেয়েছে, 3 নিচে, আশা করেছিল ভালো রেজাল্ট করবে, দেখেছে পাস ফেল করেছে, এরকম অনেক হয়েছে এবার, এই জন্য মিষ্টির দোকানে খা খা ছিল, অনেকটা ফেরার মতো ছিল, অন্য সময় ছিল উপচে পড়া ভিড়, এবার কিনতে যায় নাই, খুব কম, কারণ আসলে রেজাল্ট পাইনি। যে জিপিএ 5 চেয়েছিল, গোল্ডেন চেয়েছিল, সে হয়তো নর্মাল একটা পেয়েছে, অর্থাৎ তার আসার মতো হয়নি। তো এইরকম সময় আমি একটা গুড নিউজ দিচ্ছি যারা ফেল করেছে তাদের জন্য, যারা খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি, এবং যারা ফেল করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি। এটা আপনি বলতে পারেন যে স্যার এটা কেমন কথা বলেন, ফেল করেছে তাদের জন্য কিছু গুড নিউজ আছে? হ্যাঁ, যারা ফেল করেছে একটু তোমরা আলহামদুলিল্লাহ বলো, কারণ অনেকেই জানে না যে মাত্র ম্যাট্রিকের পরে বা দাখিলের পরে, অর্থাৎ এসএসসি বা দাখিল বা ম্যাট্রিকের পরে, এই লেভেলের পরে চায়নাতে ইঞ্জিনিয়ারিং পড়া যায়, প্রকৌশল লেভেল পড়া যায়, ডিপ্লোমা 3 বছর ডিপ্লোমা তারা করতে পারছে, তাও বিনা পয়সায় ফ্রি লেখাপড়া, থাকা খাওয়া একেবারে নমিনাল খরচ, থাকার চেয়ে অনেক কম। সেখানে তারা ফেল করে নিচ্ছে, অর্থাৎ যারা ম্যাট্রিক পাস, মানে যে ইন্টার ফেল করেছে সে ম্যাট্রিক পাস করেছে, তো ম্যাট্রিকের পরে যাওয়া যাচ্ছে, এবং সেখানে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, তাও উন্নত জায়গায়। এবং তার মজার ব্যাপার হচ্ছে এই 3 বছরের পরে জাস্ট 2 বছর যদি যোগ করে তাহলে তার বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে, অনার্স হয়ে যাচ্ছে। তো অনেকেই জানে না। এবার আরো অবাক করার কথা, একটা মানুষ ইঞ্জিনিয়ারিং পড়বে, প্রকৌশল বিদ্যা নিয়ে পড়বে, সেক্ষেত্রে আর্টস থেকে পড়েছে, আর্টস থেকে যাওয়া যাচ্ছে, কমার্স থেকে যাওয়া যাচ্ছে, সায়েন্স থেকে যাওয়া যাচ্ছে, অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে যাওয়া যাচ্ছে। এই তথ্যগুলো আমরা জানতাম না, হতাশ করছি, একবার কি আসা যায় না, আমার সাথে দেখা করা যায় না। আমি আজকে বলবো যারা যারা দেখছেন শুনছেন, সে দেশে থাকতে চান আর বিদেশে যেতে চান, ওই যে বললাম যারা ফেল করেছে তারা আলহামদুলিল্লাহ বলবে এক সময়, যারা ফেল করেছি বলেই এই চিন্তাটা করেছিলাম যে আমাকে চায়নায় যেতে হবে, আমাকে বিদেশে যেতে হবে, যদি পাস করতে ভালো রেজাল্ট করতো তাহলে এখন যাওয়া হতো না, হয়তো অনার্সে পড়ে যাওয়া বা ইন্টারে পড়ে যাওয়া হতো, তাই তো? এখন যাওয়া হতো না, ম্যাট্রিকের পরে যাওয়া যায় এটা জানতো না। আমি যেন বললাম মাঝে মাঝে কিছু, আমার একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন ইন্টারের পরে, ইন্টারমিডিয়েটের পরে আমাদের সময় তখন উনি ছিল, তো খুব বেশি করে চেষ্টা করলাম হচ্ছে মেডিকেলের জন্য। বাবা বললেন যে দেখো, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, তো আমাদের পরিবারে আমার একজন ফুফা উনি ইঞ্জিনিয়ারিং করেছেন, তো উনিও করেছেন, বাবা ইঞ্জিনিয়ার। বললেন যে আমার বেশ পরিবারে কয়েকজন ইঞ্জিনিয়ার আছে কিন্তু ডাক্তার নাই। তো যেহেতু আমাদের বংশে ডাক্তার ছিল না তখন, এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তখন আমার বাবা বলছিলেন যে তুমি ডাক্তারি পড়ো, তোমার একটাই চিন্তা থাকবে যে আমাকে বিবিএস পড়তে হবে, ডাক্তার হতে হবে, যেহেতু আমাদের বেশ কয়েকজন, আমার বাবা সহ বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ছিলেন। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি চেষ্টা করলাম, আমার বাড়ি কুষ্টিয়া, আমি ঢাকাতে চলে আসলাম, কোচিং করলাম, তখন মেডিকেল কোচিং করলাম, আর অন্যগুলো কোচিং করলাম না, শুধু মেডিকেলের জন্য। তো অনেক এফোর্ট দিলাম, অনেক কিছু করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি এখন আলহামদুলিল্লাহ বলি, তখন তো দুঃখের বিষয়ে কানাকাটি করেছিলাম, আমি চান্স পেলাম না, অল্প কিছু নাম্বারের জন্য চান্স পেলাম না, 1.5 বা 1.7 জন্য হবে, এটার জন্য হলোই না চান্স। যাই হোক, চান্স হলো না যখন, তখন আমার মনে আছে আমি আমার আম্মা দুজন একে অপরের গলা ধরে কান্নাকাটি করেছিলাম দুজনেই। তো তারপরে, কারণ আমার আম্মা আমার জন্য অনেক কিছু করেছেন, কারণ উনি রাত জেগে আমার জন্য থাকতেন, যতক্ষণ পর্যন্ত আমি পড়তাম উনি থাকতেন, বসে থাকতাম, পাহাড় দিতেন যে না কি কি লাগবে, এমন ছিলেন মা। তো যাই হোক, আমি যখন চান্স পেলাম না মেডিকেলে, তখন আমার আম্মা উনিও কাঁদলেন, ওনারও মনে কষ্ট হলো, তবে উনি একটা সান্ত্বনা বাক্য বললেন, এমনই একটা কথা বললেন, দেখো তুমি এটা যে চান্স পাওনি এই জন্য যে আল্লাহ এর থেকে ভালো কিছু দিবেন, এই জন্য তুমি যদি চান্স পেয়ে যেতে তাহলে এর থেকে ভালো কিছু আর হতো না তোমার জীবনে, তুমি দেখো তোমার তোমার জীবনে এর থেকে ভালো কিছু আছে। সত্যি কথা বলতে গেলে তখন আমি ভাবলাম যে আমার আম্মা নিশ্চয়ই নিশ্চয় সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। তখন আমাদের তখন কি ছিল, ইঞ্জিনিয়ারিং এবং মানে ডাক্তারি, তো হয় সে বিএসসি করবে অথবা সে কি করবে এমবিবিএস করবে। তা আমি আমার ভাবতেছিলাম যে কি আসলে হতে পারে, এমবিবিএস এর চাইতে ভালো আর কি হতে পারে, আমার তো মাথায় ধরে না। আমার আম্মা তো বললেন তোমার জানা আর ভালো কিছু আছে। ঠিক তার কিছুদিন পরে, কয়েক মাস পরেই আমার কাছে কিছু ভালো কিছু খবর আসলো, দেশের বাইরে যাওয়ার অপরচুনিটি আসলো, আইটি নিয়ে পড়ার সুযোগ আসলো, তাও মানে বিশ্বের একটা ভালো জায়গায়, যেখানে আইটিতে পৃথিবীতে অন্যতম ভালো একটা জায়গায় পড়ার সুযোগ আসলো আলহামদুলিল্লাহ। এবং সেইটা সুযোগ আসলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ, যেটা বাংলাদেশের পড়া একটা খুব একেবারে স্বপ্নের ব্যাপার ছিল। এমবিবিএস তো চান্স পাওয়া যাচ্ছিল, কিন্তু সিএসসি তে চান্স পাওয়ার খুব অল্প কয়েকজন, মাত্র 30টার মতো সিট ছিল, মাত্র 30 জন এটার সুযোগ পাবে ফ্যাকাল্টিতে। এমবিবিএস তে কত হাজার হাজার চান্স পাবে, কয়েক হাজার, এখন 5,000-এর মতো। তো তখন দেখলাম তাই তো, মাত্র 30 জনের মধ্যে যে সুযোগ আছে সেটা আমি তো পেলাম দেশের বাইরে, আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যে যেখান থেকে আছেন, যেটা হয়নি কেন হয়নি জানেন, তার থেকে হয়তো আপনাকে আল্লাহ ভালো কিছু রাখছেন। ওইটা হবে কেন? আজকে যারা যারা শুনছেন আমি বলবো এটা শেয়ার করে দেন, যারা আজকে হতাশ, যারা আজকে মনে করছেন গ্যাপ আছে, ইয়ার গ্যাপ আছে, যারা যেতে পারেনি, পড়াশোনায় ম্যাট্রিকের পড়া হয়নি, তাদের সুযোগ আছে ইনশাল্লাহ। অর্থাৎ যোগ্যতা থাকলেও তুমি ইউরোপে যাবে ইনশাল্লাহ, আইএলটিএস করেও যেতে পারবে ইনশাল্লাহ, আইএলটিএস ছাড়াও যেতে পারবে ইনশাল্লাহ, সেই সুযোগ এখন আছে। আমি এই জন্য বলবো যারা এখন কিনতে পারিনি, বলেছিলাম যে এটিএম এমন একটা জায়গা যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ নিবে না, ইনশাল্লাহ ধরবে না, ছুবে না, সেই প্রতিষ্ঠান করে তুলেছি। আর সেখানকারই আমি কর্ণধার, আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712-80-81-93। আপনারা আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কল করুন 01712-80-81-93। আর এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে। আমি চাইবো যে আপনারা পরবর্তী যে প্রশ্নগুলো করবেন সেখানে আপনার একটু স্পেসিফিক আপনার প্রশ্নগুলো করবেন, কিছু তথ্য দিবেন, কি পাস করেছেন আর বয়স কত, বিবাহিত হলে সেটাও জানা, বিবাহ না করলে সেটাও জানা। আর একটা বলে রাখি, বিবাহ যারা করেনি তাদের জন্য কিছু গুড নিউজ আছে, যারা করেছে তাদের জন্য গুড নিউজ আছে। আমি কিছুক্ষণ পরে দেখাবো বিবাহ যারা করেছে তাদের জন্য কি গুড নিউজ, আমি দেখাবো গত মাসের 2 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা দেখবো তাদের ইনশাআল্লাহ।
2: অনেক ধন্যবাদ। তাহলে আজকের বিবাহিত অবিবাহিত দুজনের জন্য আসলে বেশি পরিমাণে কার্যকরী হতে যাচ্ছে, উপকারী হতে যাচ্ছে সামনে। তো স্যার আমি দুইটা প্রশ্ন একসাথে নিব আপনার কাছে, আপনি অলরেডি এটা উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের তানভীর হোসেন তিনি হচ্ছেন বলেছেন যে স্যার আমি নবম শ্রেণীতে পড়ি, আমি অনেক ডিপ্রেশনে আছি, আমি আপনার সাথে দেখা করতে পারবো কিনা এই বিষয়ে। এবং আরো একটা প্রশ্ন আমি পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে আইফাল ইব্রাহিমের, তিনি লিখেছেন আমি 1994 সালে HSC সৌদিতে ছিলাম, এখন দেশে আমার জন্য কোনো অপশন আছে কিনা, বয়স আগামী জানুয়ারিতে 43 শেষ হবে, কিছু করা যায় কিনা একটু দেখেন স্যার প্লিজ।
1: আচ্ছা, প্রথমে যিনি 9 পড়ছেন তার কথা একটু বলে রাখি, তুমি ক্লাস 9 পড়ছো, তুমি বলেছো তোমার জীবনে তুমি একটু হতাশ, এটা বলেছো। আমি এর আগের একটা লেকচারে বলেছিলাম পৃথিবীতে সবচেয়ে শত্রু, মানুষের শত্রু কে, এটা কে বলতে পারবেন? সিফাত কি বলেন, আপনার কাছে কি মনে হয়?
2: ইচ্ছা শক্তি,
1: এটা তো ঠিক আছে, কিন্তু মানে মানুষের শত্রু কে? শত্রু, স্বীকৃত শত্রু, এখন কোরআনে আল্লাহ বললেন তোমাদের সবচেয়ে বড় শত্রুকে, শয়তান। শয়তান কি করেছে জানেন? সে একেবারে তার একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে মানুষের কিভাবে ক্ষতি করা যায়, কত ভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে। সেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চ্যাপ্টার পড়ানো হয়, অনেক চ্যাপ্টার, সবচেয়ে বড় চ্যাপ্টার কি, মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে কিভাবে গাফেল করা যায়, মানুষকে কিভাবে বিচ্যুত করা যায়। আপনারা অবাক হয়ে যাবেন, এই সমস্ত চ্যাপ্টার, যত লেসন আছে, যত বই পুস্তক শয়তান তৈরি করেছে, এর মধ্যে সবচেয়ে বড় যে চ্যাপ্টার সেটা হচ্ছে হতাশা। এই শয়তানের প্রথম পাঠশালার, তার বিশ্ববিদ্যালয়ের প্রথম যে চ্যাপ্টার, যে চ্যাপ্টারে এসে এইটা হলে আর কোনো কিছু তার দরকার নাই, এই প্রথম অস্ত্র। এই অস্ত্র যদি তার কাজে লাগাতে পারে তাহলে সে দ্বিতীয়, তৃতীয়, 100, 200 বা 1,00,000 যে তার অস্ত্র আছে সে কোনোটা কাজে লাগে না, একটাই যথেষ্ট, সেটা হচ্ছে হতাশা। যদি কারোর মধ্যে একটু হতাশা ঢুকাইতে পারে শয়তান, তার শয়তান বলে যে ও নিজেই শয়তান হয়ে যাচ্ছে, আমার আর কোন কাজ করতে পারে। অর্থাৎ যাকে হতাশ করা যায়, আপনি দেখবেন আমার কাছে প্রতিদিন লোক আসে, আজকেও বেশ কিছু লোক ওয়েট করছে, আমি লাইভের পরে ইনশাআল্লাহ আবার জয়েন করবো তাদের সাথে কথা বলবো। তো বলছিলাম যে হতাশে এমন, কয়েকদিন আগে একটা ছেলে আমাকে আমি যখন বললাম তোমার কাছে ফজর হয়েছে, সে বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। আমার তোমার কাছে আজকে ফজর হয়েছে, সে বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত পড়তাম, এক ওয়াক্ত কাজা হতো না। আমার তোমার কি গতকালকে ফজর হয়েছে, বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত পড়তাম। আমার তার আগের দিন ফজর হয়েছে, বলছে আমি আগে পাঁচ ওয়াক্ত পড়তাম, এক ওয়াক্ত জামাত ছাড়া মিস করতাম, জামাত মিস করতাম। আমি তো সপ্তাহ আগের কথা বলছি, আগের কথা বলছি, এখন বর্তমান জিজ্ঞেস করছি। বলছে বর্তমান আমি একটু হতাশ, এই জন্য আমি ভাবছি যেদিন হতাশা কেটে যাবে সেদিন থেকে নামাজ পড়ব। মানে দেখেন, খেয়াল করে দেখেন, সে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, সে একসময় মানে দিনে দাওয়াত দিত, সে মসজিদে মসজিদে সে দাওয়াত দিত, বিভিন্ন দেশে সে ঘুরেছে, চিল্লা দিয়েছে। সেই ছেলে বলছে সে এখন নামাজ তো পড়েই না, সে ওয়েট করছে কবে তার হতাশা দূর হবে, তারপর সে নামাজ পড়বে। তার মানে দেখেন, শয়তানের প্রথম যে পাঠশালার প্রথম যে ইয়েটা, বিশ্ববিদ্যালয়ের প্রথম যে পাঠ, ওই চ্যাপ্টার সে তার মধ্যে ঢুকাই দিয়েছে। সেটা কি হতাশা? হতাশা কি করলো? যে ছেলের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সাথে, তার জামাত ছুটিয়ে দিল, সে দিনের দাওয়াতে সেটা বন্ধ করে দিল, তার নামাজ বন্ধ করে দিল, সে এখন এক ওয়াক্ত পড়বে। এবং তারপর কি করছে দেখেন, সে লেখাপড়া বন্ধ করে দিয়েছে, সে সিনেমা দেখা শুরু করে দিয়েছে, সে ভিডিও গেমস খেলা শুরু করেছে। সে কি করেছিল? তার এমন সব বন্ধুর সাথে মেশা শুরু করলো যে বন্ধুদের প্রত্যেকেই আসলে বেনামাজি। এবং দেখেন, সে যে ছেলেটা একসময় আড্ডাকে ঘেরা করতো, সে এখন আড্ডা দেওয়া শুরু করেছে। অর্থাৎ তার মানে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে হতাশা। কখনো হতাশাকে প্রশ্রয় দিবেন না। যদি কখনো হতাশা আসে, মনে করেন শয়তান আপনাকে ইনভাইট করছে, শয়তান ঘরে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, এই জন্য কখনো করবেন না। আর প্রথমে বলি, যারা মুসলিম আছেন তাদেরকে বলবো, তরুণ থেকে শুরু করে যত আছেন, বাপ মা থেকে শুরু করে প্রত্যেকে, মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ চার না হয়। নবী হাসান বলছেন সহিহ হাদিস, মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ফজর দিয়ে দিন শুরু করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ চার না হয়। আমি বলছি না আপনাকে হুজুর হতে হবে, আমি বলছি না আপনাকে একেবারে আলখিল্লা পড়তে হবে, হ্যাঁ জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, তা বলছি। আপনি যে পোশাকে আছেন সেই পোশাকেই নামাজ পড়বে। আপনি গেঞ্জি পরে আসছেন, টি শার্ট পরে, তাতেই নামাজ হবে ইনশাল। আপনি শার্ট প্যান্ট পরেছেন, তাতেই নামাজ হবে। আপনি শুট টাই পরেছেন, তাতেই নামাজ হবে ইনশাল। যে অবস্থা যে চাকরি করছেন সেখানে নামাজ হবে ইনশাল। পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, তাহলে নামাজ আপনার হতাশাকে দূরে রাখবে। আবার বলি, ফজর দিয়ে দিন শুরু করেন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, ফজর পরে ঘুমাবেন না। আমাকে বলে স্যার আমি তো আমি আল্লাহকে চাই এতবার বলি, কিন্তু আল্লাহ আমাকে তো রিজিক দেন না, আল্লাহ আমাকে তো আমার দিকে তাকান না, আমি মাসে 10,000 টাকা বেতন পাই, আমার তো হয় না কিছু। এবং কেন হবে? তার ফজর পড়ছে, বলছে স্যার পড়ি নাই। তুমি ফজর যখন আল্লাহ রিজিক বন্টন, তখন ঘুমাই আছো। আল্লাহ যখন রিজিক বন্টন করছো, তুমি তখন ঘুমাই আছো। ঘুমাই থাকার পরে যখন রিজিকটা বন্টন শেষ হয়ে, তখন তুমি উঠছো। আমি এই জন্য বলি মাঝে মাঝে যে ফজর যেন না, আর অন্য ধর্মে যারা আছে তাদেরকে বলবো, যার যার ধর্ম তার কাছে, অন্য ধর্মে যারা আছে তারাও যেন দিনটা যেন তার আগে উঠতে না পারে। দিন শুরু করো, দিন শুরু হওয়ার আগে অবশ্য থেকে পরিহার করো। ইংলিশে তুখর হও, তোমার জীবনের বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। আর যে নাইনে পড়ছো, তোমাকে এখন বলবো এখন থেকে শুরু করো, যে ব্যাকগ্রাউন্ডে হোক না করো, সে লেখাপড়া করেছে আর না করেছে আমি জানি না, তাকে আমি বললাম তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো। কেউ জানেন, যদি এটিএমস থেকে যদি কেউ আইএলটিএস করে, যদি সে দুর্বল থাকে, সে জিরো থেকে শুরু করবে, আর মোটামুটি লিখতে পড়তে পারে, সে লেভেল 1-2 করবে। লেভেল 1-2 করলো, আইএলটিএস করলো, আইএলটিএস এ যতজন 7 পাবে এটিএমস থেকে আইএলটিএস করে, ততজনকে আমি চাকরি দিব ইনশাল্লাহ। আমার সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, ঢাকার একটা প্রতিষ্ঠানে, ঢাকার মধ্যখানে অবস্থিত সে একটা প্রতিষ্ঠান, যেটা আমেরিকার 13টা স্টেটের সাথে কাজ করছে, 13টা রাজ্যের সাথে কাজ করছে, একটা কল সেন্টার। সেখানে আমাকে অফার দেওয়া হয়েছে, একটা B2B হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে এটিএমস এর সাথে তাদের, যে স্যার যতজন এটিএমস থেকে আইএলটিএস করে, যতজন 7 পাবে, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড দে আর ফ্রম, ততজনকে চাকরি দেওয়া হবে, রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড, রিগার্ডলেস অফ দ্য রেস, ততজনকে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আরেকটা কথা বললাম, যদি 7.5 পাই তাহলে আমি এটিএমস এ চাকরি করতাম, 7 পেলে ওইখানে চাকরি দেবো ইনশাল্লাহ। তা তুমি কেন বেকার থাকবে? তোমার বেকারত্বের জাদুঘর রাখবো ইনশাল্লাহ। আরেকটা কথা, এটার সাথে যদি কেউ ডিজিটাল মার্কেটিং করে এটিএমস থেকে এবং ফ্রিল্যান্সিং করে, সে কখনোই বেকার থাকতে পারে না। এই দেশে বসে, ঘরে বসে একটা ছেলে ক্লাস 7-8 পাস করা, বা কোনো মতো ইন্টার পাস করেছে, বা কিছু পাস করেনি, স্কুলেই যায়নি, সেও ইনশাল্লাহ এখানে 1,00,000 টাকার উপর ইনকাম করবে, তা হালাল হবে। এই দেশে দরিদ্র লোক একসাথে খুঁজে পেতে হারিকেনদের খোঁজা লাগবে, ট্রান্সলাইটদের খোঁজা লাগবে, যদি আমার কাছে কেউ মেনে চলে। কথা বললাম, আপনি হয়তো বিশ্বাস করছেন যাই না, যে কেউ মেনে চলে একটা ট্রান্সলাইটদের খুঁজতে হবে দেশে কোন বেকার আছে কিনা, ইনশাল্লাহ সেদিন আসবে। ভুলে গেছিলাম আমি একটু বলে রাখি, বয়স তো 43 হয়ে গেছে ওনার, তাই না?
2: জি,
1: আপনি বলতে পারেন এই বয়সে আর কি থাকে? আমি এর আগে কিন্তু এই ঘটনাটা বলেছিলাম যে কেউ কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম কি জানেন, 40, বুঝছেন? অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 40, কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 50, এটা ডিবেট আছে। তবে এইটা কেন বললাম, মানুষের জীবনের প্রকৃত জীবন শুরু হয় তো 40 এর পর থেকে, 40 এর আগে সে এস্টাবলিশ হতে পারে না ওইভাবে। দেখবেন যে তার স্ট্রাগল থাকে, তার লেখাপড়া করতে হয়, তাকে চাকরির জন্য ঘুরতে হয়, প্রমোশনের জন্য ঘুরতে হয়। হ্যাঁ, 40 এর আগে বড় পদ পাওয়া যায় না সাধারণত। আর যদি আমার আল্লাহ আমার একটা বিশেষ ভাগ্যবান আমি করেছেন আমাকে, আমি মানে 30 এর আগেই আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, তখন আমার বয়স 28 বা 29 বছর, দায়িত্ব পেলাম একটা বড় প্রতিষ্ঠানের তাও প্রধান কর্মকর্তা পদ, আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, ওই যে বললাম প্রকৃত জীবন শুরু হয় হচ্ছে 40 থেকে। 40 এর মধ্যে একটা মানুষ তার একটা জায়গায়, আপনি দেখেন বিসিএস করা, তারা বড় পদ কখন পায়? ইয়াং বয়সে পায় না, কিন্তু তারা কখন পায়? একটা পরিণত বয়সে তাকে পায়। যেমন দেখবেন যারা বড় পদে যাচ্ছে যখন 40 এর পরে, ডিসি হচ্ছেন, এসপি হচ্ছেন 40 এর পরে। আচ্ছা, একটা মানুষ ভালো ব্যবসা করছে, ব্যবসায়ী কিন্তু হ্যাঁ হতে পারে যে কোনো বয়সে, কিন্তু এস্টাবলিশ হয় বা বড় রূপ দেয় তার দেখবেন 40 এর পরে হয়। ঠিক আছে, এখন ধরেন কোন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে হোক, দেখবেন যে একদম ঠিক যে সেলস পর্যায় থেকে দেখেন, একদম এসআর থেকে শুরু করে, টেরিটরি সেলস থেকে শুরু করে ন্যাশনাল সেলস ম্যানেজার হতে, বা একদম বড় প্রতিষ্ঠানের ওই জিএম পর্যন্ত যেতে, দেখবেন যে 40 আগে হচ্ছে তার। ওনার বয়স 43, এখন ওদের বলতে পারেন যে শ্রতিগর্ভ ছিলাম, আসছি কিন্তু বাড়িতে টাকা পয়সা যাচ্ছিল, সব শেষ হয়ে গেছে। মাথা রাখবেন, আমি এর আগে বলেছিলাম বাস পাখির একটা গল্প করেছিলাম, বাস পাখি আমি সংক্ষেপে একটু বলছি, বাস পাখি তার জীবনের কিন্তু 40 এর পরে তার একটা বিশেষ পরীক্ষা হয়। তার যে সবচেয়ে বড় অস্ত্র সেটা হচ্ছে তার নখ, থাবা, যেটা দিয়ে সে শিকার করে, সেইটা কিন্তু আস্তে আস্তে 40 এর আগে একটু ইয়ে হতে থাকে, 35 এর পর নষ্ট হয়, 40 অকেজ হয়ে যায়। 40 এর পরে তার একটা বিশেষ যুদ্ধ হয় তার, সে একটা উঁচু পাহাড়ে বা পর্বতে যেয়ে এমন জায়গায় যায় যেখানে তাকে অন্য শিকারী শিকার করতে পারে, সেখানে যে সে ওয়েট করে এবং সে নতুন করে তার সমস্ত পালকগুলো, আগে সে কি করে সব পালকগুলো সে খুলে ফেলে, যে সেগুলো আর কাজ করছে না, নখ সে ওখানে ওই পাথরে আঘাত করে করে সব নখ উঠাই ফেলে, ঠোঁট তার নরম হয়ে যায়, সে কিন্তু ছোট কাজ করতে পারে, ভেঙে যায়, সেই ছোটটাকে আবার সে সম্পূর্ণ উঠাই ফেলে পাথরে ঠুকরে ঠুকরে। এবং তারপরে সে মাত্র 5 থেকে 6 মাস পরে, তখন ঠিক এই সময়টা তার জীবনে একটা খুব কষ্ট একে যায়, এত কষ্টের জীবন তার আর কখনো হয়নি, যে বাস পাখি কখনো পোকামাকড় খেত না সেটা খায়, যে লতা পাতা খেত না সেই লতা পাতা খেয়ে থাকে, ওই সময় বৃষ্টির পানিতে যা পায় সে পানিতে খায়, এইভাবে করে তার কোনো মতো জীবনটা পালন করে। এবং তারপরে আস্তে আস্তে দেখে আবার নতুন তার পালক হয়, নতুন তার ঠোঁট বাজায়, নতুন তার নখ হয়, আবার সে আবার 35 থেকে 40 বছরের নতুন জীবন পায়। অর্থাৎ তাদের একটা লাইফ সাইকেল হচ্ছে প্রায় 70 থেকে 80 বছর, কোথাও কোথাও 90 বছর পর্যন্ত বেঁচে থাকে এটা বাস পাখি, অনেকে জানে না কিন্তু তাদের এত বছর পর্যন্ত বাঁচে। এই 70-80 বছরের মধ্যে অর্ধেক বয়সে অনেকে মারা যায় যারা এই চ্যালেঞ্জটা নিতে পারে, ওই 40 বছর পরে অনেকে মারা যায় যারা 40 বছর পরে এই চ্যালেঞ্জটা নিতে পারে, 6 মাসের বা 5 মাসের, তার আবার পরবর্তী 40 বছর বেঁচে থাকে। এই জন্য বলবো, আপনার 43 বছর বয়স, আপনি কি জানেন আপনি 14 বছর ছিলেন, ঠিক আছে, কিন্তু ওখানে টাকা পয়সা নাই বললে চলে, খুব অল্প টাকা ইনকাম করে। আমি সৌদি আরবে গিয়েছি, আমি দুবাইতে গিয়েছি, আমি মালয়েশিয়াতে গিয়েছি, আমি সিঙ্গাপুরে গিয়েছি, আমি দেখেছি মানে শ্রমিকরা কি করে? আমার সৌভাগ্য হয়েছে এসব দেশে যাওয়ার, আলহামদুলিল্লাহ। আমি একাধিকবার সৌদি আরবে গেছি, তো আমি দেখেছি যে কত কষ্ট করে তারা, কত রোদের মধ্যে আমি দেখি যে একটা পলিথিন এর একটা ব্যাগ নিয়ে, বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি মসজিদে নববী থেকে নামাজ পড়ে যাচ্ছি, দেখে যে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা যে পানি খাচ্ছি, জুস খাচ্ছি, সেগুলা ওই বোতল গুলো ফেলার জন্য বা অন্য উচ্ছিষ্ট ফেলার জন্য ওখানে রাখা। তারা ওটা মানে মোবাইল আসলে ডাস্টবিন, তারা ওখানে দাঁড়িয়ে আছে। কাবা থেকে নামাজ পড়ে তারপর আসছি, কষ্ট করে তারা কত রোদের মধ্যে, আমি দেখি যে একটা পলিথিন এর একটা ব্যাগ নিয়ে, বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি মসজিদে নববী থেকে নামাজ পড়ে যাচ্ছি, দেখে যে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা যে পানি খাচ্ছি, জুস খাচ্ছি, সেগুলা ওই বোতল গুলো ফেলার জন্য বা অন্য উচ্ছিষ্ট ফেলার জন্য ওখানে রাখা। তারা ওটা মানে মোবাইল আসলে ডাস্টবিন, তারা ওখানে দাঁড়িয়ে আছে। কাবা থেকে নামাজ পড়ে তারপর আসছি, মক্কা থেকে দেখে দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে

0: পায়, হিসাব করে দেখলাম আমাদের দেশে টাকা প্রায় বারো হাজার টাকা। এই 12,000 টাকা চাকরি করছেন এখানে, স্যার কি করবো? এর সাথে থাকা আর খাওয়ার ফ্রি দিচ্ছে, 12,000 থেকে 2,000 খরচ করি আর 10,000 পাঠাই, আমি এইটার জন্য কত খরচ করে আসছেন? তখন যখন বললো যে 5-6 লাখ টাকা খরচ করে আসছে ওখানে, কেউ 7 লাখ টাকা খরচ করে আসছে, তাহলে যে টাকা খরচ করে আসছেন তাই তো উঠবে না সারা জীবন। আপনি যেখানে আছেন যেটুকু টাইম আপনি আছেন কয়েক বছর, এই বছর এতদিনে তো আপনার ই হবে না, টাকা উঠবে না। কারণ 12,000 টাকা যদি প্রতি মাসে পাই, 1 বছরে 1.5 লাখ টাকা হয়, তো এই টাকা দিয়ে আপনি কি করবেন? তো তখন বললো স্যার আসলে ভুল করে ফেলছে, আসলে বুঝিনি। এই জন্য বলবো যদি আপনার টাকা ইনকাম করতে হয় তাহলে আপনাদের উচিত হচ্ছে ইউরোপে যাওয়া। সুযোগ আছে আপনার, এখন ইউরোপে তো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কাজের ভিসা হচ্ছে, সুযোগ তো আছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা দেশে এশিয়ার একটা দেশ লাওসে অল্প টাকায় যাওয়া যাচ্ছে, এবং সেখানে ভালো বেতন চাকরি, সৌদি আরবে যা ইনকাম করছে 1 মাসে তার কত গুণ, 5-6 গুণ ইনকাম করার সুযোগ আছে। ওই যে বললাম 12,000 টাকা, 12,000কে 5 গুণ করলে কত হয়, প্রায় 60,000, 70-80 হাজার টাকা ইনকাম করার সুযোগ আছে, অল্প টাকায় যেতে পারছে। এটা অনেকে যথেই জানে না। এছাড়া বলবো আপনার জীবনে আরো সুন্দর কিছু করার সুযোগ আছে, বাকি জীবনটা নষ্ট করবেন না। আপনার উপর ডিপেন্ড করছে আপনার সন্তান, আপনার পরিবার, ভাই বোন অনেকে, তাই সুযোগ তো আছে। একটা জায়গাতে করেছি যেখানে আপন ভাই বোন বিশ্বাস করার কতটুকু যায় না, এখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ তো নিবে না, তো ইনশাল্লাহ আপনার টাকা হারানো তো ভয় নাই, তো সেই জায়গাটা তো আছে। কারণ আপনি দেখেন এদেশে এত প্রতারণা, এত এজেন্সি আছে, এত চক্র আছে বিদেশে পাঠানোর নামে, তারা টাকা নিয়ে নিচ্ছে, হবে কিনা তা দেখছে না, তা টাকা নিয়ে সর্বশান্ত করছে মানুষকে, এর মাঝখানে একটু সততা আছে তাই এটিএমস। আমি বলবো যে কালকে চলে আসুন, পরশু যেন না হয়, কাল কাল করতে করতে হয় না। অনেকে আমার সাথে দেখা করতে চেয়েছিল এক সময়, এমন হয়েছে যেদিন দেখা করার স্বপ্ন দেখেছে একটা ভদ্র মহিলা আসছেন 14 বছর পরে, উনি 14 বছর আগে স্বপ্ন দেখেছেন যে আমি এটিএমস এর সাথে একদিন দেখা করব। উনি আসছেন ঠিকই, ওনার ছেলে একজন নিয়ে আসছেন, তখন ছেলেটা নাকি ছোট ছিল, স্যার তখন ছেলেটার বয়স হলো 3-4 বছর বয়স ছিল, আজকে ছেলে বড় হয়েছে, সে এখন ইন্টারে পড়ে, আজকে নিয়ে আসছে আমার কাছে, এতদিন ভাবছি যে একদিন যাবো এটিএম স্যারের কাছে, আমার তো কিছু নাই, আমার সন্তানটা মানুষ, এই 14 বছর আপনি করবেন না, এত দেরি করবেন না। অর্থাৎ উনি যে আগে আসছে উনি নিজেই কিছু করতে পারত, উনি নিজেই ঘরে বসে ইনকাম করতে পারত, ওনার ছেলের জন্য ওয়েট করতে হতো না, 14 বছর অনেক কিছু হতো, হালাল ভাবে সচ্ছল হতো, ধনী হতো। আমি মাঝে মাঝে বলি ইফ ইউ আর বর্ন পুয়র দ্যাটস নট এ মিস্টেক, দ্যাটস নট ইট অ্যাট অল ইউ প্রবলেম, বাট ডোন্ট ডাই পুয়র, ইফ ইউ আর বর্ন পুয়র দ্যাটস নট ইট অ্যাট অল এ ক্রাইম অর মিস্টেক অর সামথিং রং, বাট ডোন্ট ডাই পুয়র, গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা তোমার অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অপার সম্ভাবনা দিয়েছেন, হাত পা সব দিয়েছেন, গরিব হয়ে মৃত্যুবরণ করো না।
1: অনেক ধন্যবাদ স্যার, আমরা মোটামুটি অনেকটা শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আমি জানি না আসলে সবগুলো প্রশ্ন করতে হয়তো আজকে সম্ভব হবে না, তারপর আমি একটা প্রশ্ন আপনার কাছে পর্যায়ে এসে করতে চাই, সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু লিখেছিলেন এম এ আজাদ তালুকদার, তিনি লিখেছিলেন আমি বিসিএস পাস, আমার বয়স 47 বছর, প্রাইভেট কার চালাতে পারি, সরাসরি কোম্পানি সার্ভিয়াতে ফুড ডেলিভারি কাম ড্রাইভার ভিসা করে দিতে পারবেন কিনা জানাবেন। এবং আরেকটা ছোট্ট প্রশ্ন আমি আপনার কাছে পৌঁছে চাই, যেহেতু একেবারে শেষের দিকে আমরা, এটা লিখেছিলেন আমাদের মিকাই এমজি মিকাই, তিনি হচ্ছেন লিখেছেন স্যার আমার বয়স 43 বছর 6 মাস, আমি সেনাবাহিনীতে জব করেছি, আমি কি এই বয়সে যেতে পারবো সার্বিয়াতে, স্যার একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: আচ্ছা ধন্যবাদ দুজনেই মোটামুটি সিনিয়র, তবে একজন বলেছেন ওটা মানে বিএসএস হবে, হয়তো হবে বিসিএস তো হবে না, ওটা মনে হয় প্রথমটা যেটা ওটা মনে হয় বিএসএস হবে, বা হ্যাঁ বিএসএস হবে, হতে পারে বিএসএস ডিগ্রি হতে পারে, অনার্স হতে পারে, বিএসএস হ্যাঁ বিএসএস, তো তাতে তোর সুযোগ আছে। আমি জাস্ট একটু দেখাই, যদি অনার্স হয় তাহলে কেমন সুযোগ আছে, আর না হলে কেমন সুযোগ আছে একটু দেখাই। আমি দেখার চেষ্টা করছি, এই মাস তো গত মাসে কি বলি, গত দেখুন কত মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে এটিএমস এর মাধ্যমে আলহামদুলিল্লাহ, হালাল ভাবে বৈধ ভাবে, এবং সেটা দেখানোর চেষ্টা করছি। গত মাসের একটা ঘটনা, গত মাসের 2 তারিখে

0: করেছে, দেখেন দেখতে পাচ্ছেন মনে হয় একটা ভিসা,
1: জি
0: এটা হচ্ছে রাবেয়া সরকারের একটা ভিসা দেখাচ্ছি, উনি অনার্স পাস এবং ঠিক যিনি বললেন যে বিএসএস বা বিএসএস অনার্স করেছেন তার জন্য এরকম একটা সুযোগ আছে। উনি ডেনমার্কের ভিসা, এটা ডেনমার্কের ভিসা, গত মাসে 2 তারিখে ফ্লাইট করেছিল ডেনমার্কে। আচ্ছা এটা হলো তার ভিসা। এই ভদ্র মহিলা একদিন আসলে আমার কাছে, এসে আমাকে বললেন, স্যার আমি তো অনার্স পাস করেছি, আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি একা যাবো না। আমি কেন? আমি আমার আমার দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, তাদেরকে নিয়ে যেতে চাই এবং সেই সঙ্গে সঙ্গে আমার আমার আমার হাজবেন্ডকে নিয়ে যেতে, অর্থাৎ হাজবেন্ড নিতে চাই, তার দুই বাচ্চা আছে, দুটো মেয়ে, তাদেরকে নিতে চাই এবং সে যেতে চাই একসাথে। স্যার এটা কি সম্ভব? একজনের যোগ্যতা, আমার যোগ্যতা, মানে ওনার হাজবেন্ডের তেমন যোগ্যতা নাই, বাচ্চারা তো ছোটই, কিন্তু একজনের যোগ্যতায় এই 4 জন যেতে পারবে কিনা, এতে তার প্রস্তুত ছিল। তাই বলেছিলাম যে আপনি অনার্স কিনা, বলছি স্যার অনার্স, তাহলে শুধু আইএলটিএস করেন, আইএলটিএস করেন এটিএমস, আপনি জানেন মনে হয় এটিএমস তারা আইএলটিএস করে, তাদের জন্য যদি একবার কখনো আইএলটিএস স্কোরটা না আসে, ওনার 6.5 দরকার ছিল, 6.5 যদি একবার না হয় তার দ্বিতীয়বার ওই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, বা স্পোকেন রাইটিং পড়েছে তার ফ্লুয়েন্সি আসে নাই, একবার করেছে কোর্স, দুইবার করেছে কিন্তু ফ্লুয়েন্সি আসে না, আবার ফ্রি, এভাবে 10 বার ফ্রি করা আছে একই খরচে, অনলাইন থেকে অফলাইন করা যায়, অফলাইন থেকে অনলাইনে করা যায়, সবকিছু সুযোগ আছে। আচ্ছা গ্যাপ দিয়ে আবার শুরু করা যায়, সবকিছু সুযোগ আছে, এই জন্য এত ভালো রেজাল্ট আসছে। আপনি জানেন এখান থেকে 99 পেয়েছে, 8.5 পেয়েছে, 8 পেয়েছে, 7+ পেয়েছে, এত বেশি, এত ভালো রেজাল্ট বাংলাদেশে কোথাও করেছে কিনা জানি না, এটিএমসে যত স্কোর করেছে। এখন বলছি এই ভদ্র মহিলা উনি করলেন সম্ভবত 3 মাসের জায়গায় 6 মাস লেগেছিল তার আইএলটিএস এ 6.5 পেতে, তারপরে আমাকে বললেন স্যার 6.5 তো চলে আসলো এটিএমসে করে, এখন আমি কিভাবে যেতে পারি? তখন তার ভিসাটা প্রসেস করলো আমরা তার পরিবার সহ, আলহামদুলিল্লাহ দেখেন গত মাসের 2 তারিখে তারা ফ্লাই করেছে, এটা তার ভিসা, ডেনমার্কের ভিসা। তার সাথে গেলেন হচ্ছে, এই দেখেন তার বড় মেয়ে, ছোট বাচ্চা, তার কোনো যোগ্যতা নাই, তার ভিসা হলো ডেনমার্কের। এবার তার ছোট মেয়ে দেখাচ্ছি, তার ভিসা হলো একই সাথে, দেখেন এটা আর তার ভিসা, তার হলো তার হাজবেন্ড, এটা দেখেন সব ডেনমার্কের ভিসা হলো, যোগ্যতা ছিল একজনের। এখান থেকে করলাম আইএলটিএস করলাম, এখানে সুযোগ দিলাম 6.5 না আসা পর্যন্ত করার, এখান থেকে ভিসা প্রসেস করা হলো, ভিসা না হলো কিছুই না, এখান থেকে তারা ফ্লাই মানে এ করলো সবকিছু করে ভিসা নিয়ে 4 জনের ভিসা একসঙ্গে গত মাসে 2 তারিখে ফ্লাই করেছে, আলহামদুলিল্লাহ। উনি শুধু স্বপ্ন দেখেন না, বাস্তব দেখালাম, বাস্তব প্রমাণ যে আপনি দেখেন অনেক ভিসা হচ্ছে, এবার সাইপ্রাসের ভিসা, ইউরোপের সাইপ্রাসের ভিসা অনেক হয়েছে, অনেক ভিসা হয়েছে। আমি কিছু ফেসবুকে পোস্ট দিয়েছি, কিছু কিছু পোস্ট দিই নাই, তারা বলেছিল স্যার কিছু তাদের সামাজিক বা কোনো কিছু সমস্যা আছে, তাদের জন্য তো নিষেধ করেছিল, দিই নাই। তো অনেক ভিসা, এবার একটা ভিসাও রিজেক্ট হয়নি ডেনমার্কের, একটা ভিসাও রিজেক্ট হয়নি এটিএমস এর তরফ থেকে যেগুলো করা হয়েছিল সাইপ্রাসের, একটা ভিসাও রিজেক্ট হয়নি যেটা হলো ইউকের জন্য, লন্ডনের জন্য। এবার এখন আরেকটা গুড নিউজ, অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে প্রায় 98-99% প্রায় সব, যোগ্যতা থাকলে ভিসা, আইএলটিএস হলে ভিসা হচ্ছে, আমরা এই আইএলটিএস করাচ্ছি তারপরে ভিসা। আপনারা অবাক হয়ে যাবেন, নেদারল্যান্ডসে একসাথে হাজবেন্ড ওয়াইফ যেতে পারছে একজনের যোগ্যতা, জাস্ট ইন্টার পাস থাকলে যাওয়া যাচ্ছে, অনার্স থাকলেও যাওয়া যাচ্ছে, ইন্টার পাস থাকলেও হাজবেন্ডের যদি যোগ্যতা থাকে তার ওয়াইফ যেতে পারছে, বাচ্চা কাছে যেতে পারছে, ওয়াইফের যোগ্যতা থাকলে হাজবেন্ড বাচ্চা কাছে যেতে পারছে। এখন বলছি কিছুক্ষণ আগে বলছিলাম যে বিবাহিত হও তোমার জন্য গুড নিউজ আছে, না হলেও গুড নিউজ আছে, কারণ কিছুদিন আগে একটা ছেলে আসলো, ও আমাকে বললো স্যার আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি হচ্ছে 8 পাস, বেশ কিছুদিন আগের কথা বলছি, ও 8 পাস, তোমার তো সুযোগ না, আমি মিথ্যা সময় দেখাই না, একটা সুযোগ আছে ওয়ার্ক পারমিটে যাওয়া, কিন্তু যদি তুমি মানে যেতে চাও পুরো পরিবার নিয়ে সেটার জন্য তোমাকে এই করতে হবে, একটা বুদ্ধি ওকে শেখালাম, তুমি এক কাজ করো, তুমি লেখাপড়া তেমন করো নি, একটু ভালো বিয়ে করো। কেমন বিয়ে স্যার? আমি অনার্স পাস দেখে একটু বিয়ে করো। এবং স্যার এটা কি আসবে? আমি বললাম যে হ্যাঁ আসবে, আমি 8 পাস, আমাকে অনার্স পাস করে মেয়ে বিয়ে করবে? হ্যাঁ করবে। আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি গায়ের রং না দেখে যোগ্যতা রং দেখো, তাই করেছে, ও অনার্স পাস একটা বিয়ে বিয়ে করে আসছে। স্যার আমার পরিবারের ভাবে? হ্যাঁ পারিবারিক ভাবে হয়েছে। তাকে আইএলটিএস করতে বললাম, আইএলটিএস করলে তুমি যেতে পারবে ইনশাল্লাহ। একদিন আমাকে বললো স্যার আমার স্ত্রী তো আসলে সন্তান সম্ভাবা, সি ইজ এক্সপেক্টিং। তাই বললাম ঠিক আছে, তোর বাচ্চা হয়ে যাক তারপরে ইনশাল্লাহ যাবে, একসাথে যাবে ইনশাল্লাহ। স্যার একসাথে বাচ্চা নিয়ে, বাচ্চা নিয়ে যাবে ইনশাল্লাহ। মজার ব্যাপার দেখেন, এগুলো এগুলো বাস্তব, আমি দেখালাম যেটা, এরকম অনেক ঘটনা ঘটছে, মানে প্রতিদিন কিছু ঘটনা ঘটছে, কিছু না কিছু ঘটছে আলহামদুলিল্লাহ, এই স্বপ্নগুলো বাস্তব হচ্ছে, বাস্তবে পরিণত হচ্ছে। ঠিক আরেকজনের কথা বললো, যার বয়স 43-44 হয়ে গেছে, 44 মনে হয়, তার জন্য বলবো হ্যাঁ এখন 45-46 পর্যন্ত যাওয়া যাচ্ছে ওয়ার্ক ভিসায় ইউরোপে। আপনি অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশ, তার মধ্যে সাইপ্রাসে ভিসা হচ্ছে, অনেক ভিসা, সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা হয় তেমনি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি জানেন, অবাক হয়ে যাবেন, পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, ফিনল্যান্ডে নিজেদেরই ক্রাইসিস আছে, জব ক্রাইসিস, বাট তারা ভিসা, ওয়ার্ক ভিসা ওখান থেকে ইস্যু করছে, তাই না? যেন আমার দেশে দেখেন, আমার দেশে বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে, অথচ আমার দেশে বেশ কিছু দেশ থেকে, যেমন ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, আফ্রিকা থেকে, তারা কিন্তু কাজ পাবে। আমার নিজের দেশেই কিন্তু বেকার, বাট বাইরের থেকে তারা কিন্তু এসে ওয়ার্ক করছে। ঠিক তেমনি ফিনল্যান্ডে ওদের নিজেদেরই কিন্তু আসলে বেকার আছে, বাট আমার দেশ থেকে তারা, বা বিভিন্ন দেশ থেকে তারা নিচ্ছে, এই সুযোগগুলো কিন্তু আছে, অনেকে জানে না এটা। আর যেহেতু সুযোগ আছে, সুযোগ কোনো কাজে তো লাগাতে হবে, শেষ হয়ে গেলে তখন কিছুই করতে পারবো না।
2: ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, একেবারেই মানে সময় একেবারেই নেই, বিদায় নিতে হবে, যদি আপনি শেষ মুহূর্তে কিছু বলেন অল্প করে।
0: শেষ হলো, শেষ হইল না, শেষ সাঙ্গ করি মনে হবে, মনে হবে এখানে শেষ, কিন্তু শেষ হইল না, আসলে অনেক কিছু বলার ছিল, তারপরেও হলো না। আমি এটুকু বলবো, আমার কাছে দেখা করার সুযোগ আছে প্রতিদিন, বিনিময়ে আমি কিছুই দিই না। গত 23 বছর কারো কাছ থেকে কেউ বলতে পারবে না তাকে পরামর্শ দেওয়ার জন্য কোন টাকা পয়সা কখন নিয়েছি, বাকি জীবন নিতে চাই না। বা তার আগে বলবো, আমি ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আগামীকালকে আসুন, পরশু দিনের জন্য অপেক্ষা করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি আবারও, তবে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, অনেক সময় আমার ব্যক্তিগত নাম্বার অনেকে পান না, আমি পরে আবার অ্যান্সার করার সুযোগ পাই তখন করি। ব্যক্তিগত নাম্বার দেওয়ার আগে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, যিনি এটিএম সার একজন কর্মকর্তা, 01318-222-647, সর্বোচ্চ 01318-222-647। আরেকজন কর্মকর্তা নাম্বার দিচ্ছি, ভিসা নিয়ে যার কাজ করছেন, ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা পুরো পরিবার নিয়ে ভিসার জন্য, 01318-222-633। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি। আমার ব্যক্তিগত নাম্বার আবার বলছি, যেটা আমার সাথে আছে প্রায় 2 যুগ, এটিএম স্যার বা মানুষ গড়ের কারিগর বলে সেভ করে রাখুন, 01712-80-81-93। আমার বলছি ব্যক্তিগত নাম্বারটা 01712-80-81-93। আমি আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন অথবা ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মুসলিম দিগকে বলবো, কোনোভাবে যেন 5 ওয়াক্ত নামাজ চার না হয়, প্রত্যেক ফরজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, রাতে সূরা মূল পাঠ করে ঘুমান, আপনার জীবন আগের চেয়ে সুন্দর যাবে। আর যদি তাহাজ্জুদ নামাজ কেউ না করে থাকেন, অভ্যাস করুন, এটা আপনার জীবনকে একটা নতুন জীবন দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকা এফএম 90.4, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
2: অনেক ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে ছিলেন এটিএম স্যার, মানে এটিএম মাহমুদ স্যার। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্যারের কাছ থেকে আজকে জেনে নিলাম। দর্শক, তবে আজকে এই আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে আমরা। আপনি অবশ্যই আমাদের এই পেজ থেকে আয়োজনগুলো পেয়ে যাবেন, এপিসোডগুলো কিন্তু শেয়ার করতে পারেন বেশি করে। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি বিদায়। ঢাকা এফএম 90.4।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো,
5: হ্যাঁ বলো।
4: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা, নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
6: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম
3: 94.4
0: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো চলো এখনি।
0: কিভাবে?
3: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
1: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। কে?
3: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: Watch on the show, Bender Gun Shuroon. Ben be sick.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।